0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত খুম, বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
6: কি লিখি তোমায় প্রিয়তম,
5: সেই গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়। সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

তবু অনন্ত জাগে, এই কথাটাই গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। গতকাল ছিল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তো তার প্রয়াণ দিবসে তারই একটি অনবদ্য সৃষ্টির কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, তবু অনন্ত জাগে। এই কথাটা তিনি যে শুধুমাত্র লিখে গিয়েছেন তাই নয়, জীবনের বহু ক্ষেত্রে তিনি নিজের জীবন দিয়ে সেই কথাটাই প্রমাণ করেছেন। সেই কথাটাই গতকাল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। কিন্তু শুধুমাত্র গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরই নন, আরও অনেকেই কিন্তু তার এই কথাটাই তাঁদের জীবন দিয়ে প্রমাণ করেছেন, প্রমাণ করে চলেছেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছের আনা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকাল যেখানে আমাদের আড্ডাটা শেষ করেছিলাম, আজকে ঠিক সেখান থেকেই শুরু করব। অর্থাৎ তবু অনন্ত জাগে, এই কথাটা অনেকেই অনেকভাবে নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন এবং প্রমাণ করে যাচ্ছেন। তো সেরকমই কয়েকজন মানুষের কথা আমি আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসরে, যারাও কিনা নিজের জীবন দিয়ে এই কথাটাই প্রমাণ করে চলেছেন। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমাদের অজস্র দুঃখ কষ্ট সহ্য করতে হয়। আমাদের কাছ থেকে চলে যান আমাদের অত্যন্ত কাছের মানুষজন, কিন্তু তথাপি আমরা জীবনের পথ চলা থামাই না, কারণ তবু অনন্ত জাগে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যারা কি না এই কথাটাই নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। যেমন ধরুন, কিছুদিন আগেই এক অত্যন্ত সাধারণ এক পরিবারের অদ্ভুত একটি গল্প শুনলাম। ছোট্ট পরিবার, তিনজনের, সেখানে গৃহকর্তা কিছুদিন আগেই তাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তা বলে কি তার অনুপস্থিতি তাদের আদরের মানুষটিকে তাদের থেকে দূরে সরিয়ে দেবে? একেবারেই নন। সেই জন্য তারা একটি অদ্ভুত কাজ করেছেন। তারা সেই ভদ্রলোকের একটি সিলিকন দিয়ে তৈরি মূর্তি নিজের বাড়িতে রেখে দিয়েছেন, যেটা দেখলে মনে হয় যে সেই ভদ্রলোক সশরীরে ওখানে উপস্থিত রয়েছেন। অনেকে এই বিষয়ে অনুসন্ধিৎসুভাবে তাকিয়েছিলেন বটে, কিন্তু আমার এই অদ্ভুত ব্যাপারটি দেখে একটা কথাই মনে হলো, যে অবশ্যই আছে দুঃখ, আছে মৃত্যু, কিন্তু তবুও অনন্ত জাগে। তো রেডিও বাংলানাইট ডট কমে এরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

এবার আপনার সঙ্গে শেয়ার করব আমার এক বন্ধুর কথা। সেই বন্ধু যে কিনা নিজের জীবনটাই এক অদ্ভুত লক্ষ্য অ্যাচিভ করার জন্য উৎসর্গ করেছে। ব্যাপারটা হলো তার বাবা, তার বাবা অত্যন্ত ভালো একজন মিউজিশিয়ান ছিলেন, কিন্তু তিনি কোনো কারণেই, যে কোনো কারণেই হোক, ভাগ্যের ফেরে সেই জায়গায় পৌঁছতে পারেনি, আর বিস্মৃতিতেই শেষ হয়ে যায় তার জীবন। কিন্তু আমার বন্ধু পণ করেছে যে তার বাবা যেভাবে বিস্মৃতিতে শেষ হয়ে গিয়েছিলেন সেইভাবে সে শেষ হবে না, সে নতুনভাবে, নতুন করে, নতুন উদ্যমে এগিয়ে যাবে, যাতে কিনা তাকে সবাই চেনে এবং তার মাধ্যমেই তার বাবা বেঁচে থাকবে। আর তার এই লড়াইটা দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয় যে তবু অনন্ত জাগে। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যারা কিনা এই কথাটাই নিজের জীবনের মাধ্যমে প্রমাণ করে চলেছেন এবং প্রমাণ করবেন, তবু অনন্ত জাগে। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

বাচ্চাটা যখন কাঁদতে কাঁদতে নিজের গ্রাম ছেড়েছিল, তখন সে একটা শপথ নিয়েছিল যে সে গ্রামের নকশাটাই পাল্টে দেবে। আজ থেকে বহু বছর আগে সেই বাচ্চাটির বাবাকে কামড়েছিল একটি সাপ, এবং তার গ্রামের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে সময় লেগে গিয়েছিল অনেকটা, এবং সেখানে পৌঁছানোর আগেই তার বাবা তাকে ছেড়ে চলে যায়। কিন্তু সে শপথ নিয়েছিল যে এই পরিস্থিতি সে পাল্টাবে, এবং সে নিজের চেষ্টায় বহু সংগ্রামের পরে আলটিমেটলি একজন প্রতিষ্ঠিত ডক্টর, এবং তার গ্রামের চেহারা সে সত্যিই পাল্টে দিয়েছে। এবং তার এই লড়াইকে দেখে আমার একটা কথাই মনে হয়, তবু অনন্ত জাগে। তো রেডিও বাংলানেট ডট কমে ইচ্ছে ডানার আড্ডার আসরে আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি এরকম কয়েকজনের কথা, যাদের জীবনকে দেখলে আমার জাস্ট একটা কথাই মনে হয়, তবু অনন্ত জাগে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে যেরকম শেয়ার করেছি সেরকমই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আরও একটা অদ্ভুত খবর কিছুদিন আগেই দেখলাম। ব্যাপারটা হলো যে এক ভদ্রলোক তার সমস্ত কাজ ফেলে তিনি রাস্তার গর্ত বুঝিয়ে বেড়ান। তার কারণ হলো কিছু বছর আগে তার এক ছেলে সেই রাস্তার গর্তে বাইক নিয়ে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্টে প্রাণ হারান। আর যাতে কোনো মায়ের কোল খালি না হয় তার দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি যেখানেই রাস্তার খানাখন্দ দেখেন সেখানেই চলে যান সেই খানাখন্দ ভরিয়ে দিতে। তার জীবনের এই অদ্ভুত লড়াই দেখে আমার একটা কথাই মনে হয়, তবু অনন্ত জাগে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কয়েকজন মানুষের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যাদের জীবনকে দেখেও আমার এই কথাটাই মনে হয়, তবু অনন্ত জাগে। তো কেমন লাগলো বলুন তো আপনার এই সমস্ত মানুষজনদের কথা জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglani.com আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার গান্ধরিয়ার আড্ডায় আমি আছি, কিন্তু অবশ্যই আজকের আড্ডাটা একটু স্পেশাল, একটু অন্যরকম। আর 22শে শ্রাবণ কি, কেন আর কতটা স্পেশাল বাঙালির কাছে, রবি ঠাকুরকে যারা ভালোবাসেন, যারা তাকে পড়েন বা হচ্ছে একদম মনের মধ্যে রেখেছেন, শ্রদ্ধা করেন, তাদের জন্য ঠিক কতটা স্পেশাল সেটা নতুন করে বলতে হবে না, কিন্তু এই আজকের এই স্পেশাল দিনে তাকে স্মরণ করে আমাদের এই আড্ডাটা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস, ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলানী ডট কমে আজকে 22শে শ্রাবণ নিয়ে কথা বলছি এবং 22শে শ্রাবণ কতটা আবেগপূর্ণ, কতটা কষ্টের, কতটা কাছের মানুষের কাছে বা কতটা স্মরণীয় সেটা নতুন করে বলার নেই। কিন্তু যখনই আমরা 22শে শ্রাবণের কথাগুলো দেখি বা ফিরে দেখি 22শে শ্রাবণের দিনগুলো, যতটা কষ্টে ঠিক ততটাই কিন্তু লজ্জা। তারই এক টুকরো কিছু কথা আপনার সাথে শেয়ার করব আজকের এই আড্ডায়। একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হচ্ছে গুরুদেব, যার লেখক রানীচন্দ। এবং তার এই গ্রন্থের একেবারে শেষে একটা বর্ণনা আছে 22শে শ্রাবণের, এবং সেই বর্ণনা থেকেই আমরা জানতে পারি ঠিক যে অনুচ্ছেদ, শেষ অনুচ্ছেদ তার ঠিক আগের অনুচ্ছেদের শেষেই লেখা আছে বা তিনি লিখেছেন, গুরুদেব যে রাজার রাজা, শেষ যাওয়াও কি তিনি সেইভাবেই তো যাবেন, কিন্তু সত্যি কি শেষ বেলায় বা বিদায় বেলায় যেমনটা রবি ঠাকুর যেতে চেয়েছিলেন তেমনটা যেতে পেরেছিলেন? আর কেনই 22শে শ্রাবণ বলা হয় যে খানিকটা হলো বাঙালির লজ্জার দিন?

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যখন রবি ঠাকুর একদম শেষ মুহূর্তের সঙ্গী, যখন তিনি বুঝতে পারছেন যে পৃথিবীতে আর কিছুক্ষণের জন্যই তিনি আছেন, তিনি চেয়েছিলেন যে তার শেষ কৃত্যটা সম্পন্ন হোক শান্তিনিকেতনের সেই ছাতিম গাছের তলায়, ঠিক যেখানে অফুরন্ত তিনি ভালোবাসা পেয়েছেন, এবং সেখানে বিনা আড়ম্বরে, বিনা জনতায়, কোনো জনতার সমাগম থাকবে না, কোনো ভিড় থাকবে না, সেখানে তার যেন সম্পন্ন হয় শেষকৃত্য। কিন্তু তা কি হয়েছিল? বরং তার ঠিক উল্টোটাই হয়েছিল। রবি ঠাকুরের বাড়ির নিচে লোকে লোকারণ্য হয়ে যায় তার মৃত্যু সংবাদ পেয়ে। শুধুমাত্র যে লোকের লোকারণ্য তা বললেও ভুল হবে, এই বইয়ে বর্ণনা করা হয়েছে যে মানুষজন স্নান করছেন এবং সেই স্নানের ঘরে ছিটকিনি খুলে ঢুকে পড়ার মতো একটা ভিড়, মানে ভিড়ের একটা ছবি সৃষ্টি হয়েছিল, এবং সবাই মানে একদম লজ্জা ছেড়ে দিয়ে, নিজের সম্মানটুকুকে লুটিয়ে দিয়ে রবি ঠাকুরের সেই চুল দাড়ি কেটে ফেলা দেহকে দেখার জন্য মানে পাগল হয়ে গেছিল। তো যেইটুকুনি সম্মান তিনি চেয়েছিলেন শেষ কৃত্য সম্পন্ন যেভাবে তিনি করতে চেয়েছিলেন, তার ঠিক সেইটুকু, তার অল্প অংশটুকুনেও কিন্তু আমরা বাঙালিরা তাকে দিতে পারিনি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

ট্রেডোবাংলানিউজ.কম এ আজকে 22শে শ্রাবণ নিয়ে কথা হচ্ছে, এবং 22শে শ্রাবণ বলতে যেটা সবার ফার্স্ট আসে, যেটা মনে আসে, সেটা হচ্ছে রবি ঠাকুরের মৃত্যুদিন বা মৃত্যু দিবস। এই কথাটা বলার সাথে সাথেই আমাদের মনটা কেমন ভারাক্রান্ত হয়ে যায়, সেটা তো ঠিকই, কিন্তু যদি আমরা একটু সেই আসল 22শে শ্রাবণের দিনটায় ফিরে যাই, সেই দিনটার সাথে একটু যদি তাকান, অনেক কিছু ভাবনার আছে যে রাখি বন্ধন উৎসব রবি ঠাকুর এক আলাদাই মাত্রা এনে দিয়েছিল বা একটা আলাদাই মাত্রা যোগ করেছিল রবি ঠাকুর, ঠিক সেই রাখি বন্ধন উৎসবে দিনই কিন্তু তিনি মারা যান, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাখি পূর্ণিমার দিন দুপুরবেলা। এবং বাংলা সালটা ছিল 1348 সালের 22শে শ্রাবণ এবং ইংরেজি 1941 সালের 7ই অগস্ট।

রাজা বলা যেতে পারে রবি ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। তার কারণ, যে মানুষটা জানে যে সে চলে যাবে পৃথিবী ছেড়ে, তার ঠিক কিছু পূর্বে বলা যেতে পারে প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। তার কারণ, যে মানুষটা জানে যে সে চলে যাবে পৃথিবী ছেড়ে, তার

আজও কিন্তু আপামর বাঙালির মনে বেঁচে আছে রবি ঠাকুর। অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ করি আজকের আড্ডা, এবং আজকের আড্ডাটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাবেন, এবং আপনার কাছে রবি ঠাকুর কী, আপনার কাছে বাইশে শ্রাবণ কী, সেটাও প্লিজ জানাতে ভুলবেন না, এবং ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। সোম থেকে শুক্র এভাবেই আমাদের আড্ডা জমে ওঠে এবং আজও সেইভাবে আমাদের আড্ডা এগিয়ে চলবে। 1871 সালে জন্মগ্রহণ করেন একজন খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক এবং লেখক। তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ভ্রাতা গিরীন্দ্রনাথ ঠাকুরের পুত্র ও গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। সেদিক থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতৃব্য ছিলেন। তো পিতামহ ও পিতা ছিলেন একাডেমিক নিয়মের প্রথম ও দ্বিতীয় প্রজন্মের শিল্পী। এই সুবাদে শৈশবেই চিত্রকলার আবহে বেড়ে ওঠেন তিনি। 1881 থেকে 89 পর্যন্ত সংস্কৃত কলেজে অধ্যয়ন করেন। 1890-এ গড়া রবীন্দ্রনাথের খামখেয়ালি সভার সদস্য হয়ে তিনি কবিতা পড়েছেন, নাটক করেছেন। 1896 সালে কলকাতা আর্ট স্কুলের সহকারী অধ্যক্ষ নিযুক্ত হন। আজ আমরা সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা বলব। newbanglanet.com-এ তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি আজকে তার এই জন্মদিনের দিনে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে এসে তার আরও অনেক কিছু অজানা কথা আপনাদেরকে শেয়ার করবো। তবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com-এ সৌভিকের সঙ্গে গান মুস্তাফিরের আড্ডা।

খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর। আজ বছর দশ পর দীর্ঘ শ্বাস করে ভর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো কয়েকটি গানের পর ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা, অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রেডিও বাংলা .com-এ তার প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো ভারত মাতা হলো ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত চিত্রকর্ম, যা 1905 সালে তৈরি করা হয়েছিল। অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গমাতা ছবিটি আঁকেন আর সেটাই পরবর্তীকালে ভারত মাতা ছবি হিসেবে বিখ্যাত হয়ে ওঠে। অবনীন্দ্রনাথ ঠাকুরের সবথেকে বড় যেটাই আমরা মুগ্ধ হই সেটা হচ্ছে তার ছোটদের কাজ। হ্যাঁ, অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের প্রধান শিল্পী এবং স্রষ্টা। তো তিনি ভারতীয় শিল্পে স্বদেশী মূল্যবোধের প্রথম প্রধান প্রবক্তা ছিলেন, যার ফলে তিনি প্রভাবশালী বেঙ্গল স্কুল অফ আর্ট প্রতিষ্ঠা করেছিলেন, যা আধুনিক ভারতীয় চিত্রকলার বিকাশের দিকে পরিচালিত করেছিল। এছাড়াও একজন বিখ্যাত লেখক ছিলেন, এবং বিশেষ করে ছোটদের জন্য। অবনী ঠাকুর নামে জনপ্রিয় তার বই রাজকাহিনী, বুড়ো আংলা, নালক এবং ক্ষীরের পুতুল ছিল বাংলা ভাষার শিশু সাহিত্য ও শিল্পের ল্যান্ডমার্ক বলা যেতে পারে। তো ব্রিটিশ রাজ্যের অধীনে আর্ট স্কুলে পড়ানো পশ্চিমা শিল্পের মডেলগুলির প্রভাব মোকাবেলায় ঠাকুর মুঘল এবং রাজপুত শৈলীর আধুনিকীকরণের চেষ্টা করেছিলেন। তো বেঙ্গল স্কুল অফ আর্টের অন্যান্য শিল্পীদের সাথে ঠাকুর অজন্তা গুহা থেকে অনুপ্রেরণা নিয়ে ভারতীয় শিল্প ইতিহাস থেকে প্রাপ্ত একটি জাতীয়তাবাদী ভারতীয় শিল্পের পক্ষে ওকালতি করেছিলেন। তো ঠাকুরের কাজ এতটাই সফল হয়েছিল যে এটি অবশেষে ব্রিটিশ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে একটি জাতীয় ভারতীয় শৈলী হিসেবে গৃহীত এবং প্রচারিত হয়েছিল। আমরা আরও কিছু শুনব অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে। সঙ্গে থাকুন আর জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে। আজকে অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি পর্ব আজ এই বিশেষ দিনে, অর্থাৎ তার জন্মদিনে। জুড়ে থাকুন, ফিরে আসছি।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এলাম আবারও অবনীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। আমি শৌভিক। আজ তার এই বিশেষ দিন অর্থাৎ জন্মদিনে চলতে চার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। তো অবনীন্দ্রনাথ ঠাকুর লন্ডন ভিত্তিক শিল্পী, লেখক এবং লন্ডনের রয়্যাল কলেজ আর্ট এর শেষ সভাপতি উইলিয়াম রথেনস্টাইনের সাথে দীর্ঘ বন্ধুত্ব বজায় রেখেছিলেন। তো 1910 সালের শরৎকালে পৌঁছে রথেনস্টাইন প্রায় এক বছর ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় স্থানগুলি সমীক্ষায় অতিবাহিত করেছিল, যার মধ্যে রয়েছে অজন্তার প্রাচীন বৌদ্ধ গুহা, গোয়ালিয়রের জৈন খোদাই এবং বেনারসের হিন্দু প্যানুলওয়ালি। তো তিনি কলকাতায় শেষ করেন, যেখানে তিনি অবনীন্দ্রনাথ এবং তার ছাত্রদের সাথে আঁকতেন এবং ছবি আঁকতেন। বেঙ্গল স্কুল শৈলীর উপাদানগুলিকে নিজের অনুশীলনে শুষে নেওয়ার চেষ্টাও করেছিলেন। তো অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বন্ধুত্ব একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঘটনার সূচনা করেছিল। এটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রথেনস্টাইনের লন্ডনের বাড়িতে বসবাসের সময়, যার ফলে গীতাঞ্জলির ইংরেজি ভাষার সংস্করণ প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথকে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তো ইংরেজিতে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির প্রকাশ ঠাকুর পরিবারকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়, যা অবনীন্দ্রনাথের শৈল্পিক প্রকল্পগুলিকে পশ্চিমে আরও পরিচিত করতে সাহায্য করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির তালিকা যদি আমি ভাবি, তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির তালিকা যেমন অশোকের রানী 1910 সালে করেছিলেন, ভারত মাতা, ফেরিল্যান্ড ইলাস্ট্রেশন, গণেশ জননী, ঔরঙ্গজেবের দ্বারা শিকোহের মাথা পরীক্ষা করেছেন, অবিসারিকা, বাবা গণেশ, নির্বাসিত চক্ষু 1904 সালে করেছিলেন, ইয়া এবং ইয়া 1915 সালে, চৈতন্য আর অনুগামীদের সাথে পুরীর সমুদ্র সৈকত 1915 সালে, কাঁচা এবং দেবযানী, মুসৌরি পাহাড়ে চন্দ্রোদয়, মুনলাইট মিউজিক পার্টি, রাধিকা শ্রীকৃষ্ণের প্রতিকৃতির দিকে তাকিয়ে শাহজাহান তাজের স্বপ্ন দেখেছেন 1909, যমুনা নদীর ধারে শ্রীরাধা। তো এইভাবে আমরা যদি ছবিগুলো তার দেখি, সত্যি অবাক হয়ে যেতে হয় এবং মুগ্ধ হয়ে যেতে হয়। কোথাও যাবেন না, আমরা ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের এই বিশেষ একটা শ্রদ্ধাঞ্জলি পর্ব শুধুমাত্র গান মুসাফিরে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম এ গান মুসাফিরে শৌভিকের সঙ্গে। আবারও কিছু গান, তারপর আবারও অবনীন্দ্রনাথ ঠাকুরের কথায় ফিরে আসুন। চলুন।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম আবার অবনীন্দ্রনাথ ঠাকুরের কিছু কথা নিয়ে। তো এবার একটু উপন্যাসের দিকে আমরা নজর দেব। আসলে উপন্যাসের যে ব্যাপারটা প্রথমেই বলতে হয় সেটা হচ্ছে শ্রেষ্ঠ উপন্যাস যদি পড়তে ইচ্ছে করে আজই তার এই বিশেষ জন্মদিনের দিনে পড়তে পারেন শকুন্তলা। 1895 সালে তিনি লিখেছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বই হচ্ছে শকুন্তলা। সংস্কৃত সাহিত্যে অবলম্বনে লেখাই শকুন্তলা এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাল্য গ্রন্থাবলী প্রকাশে উদ্যোগী হলে তাঁরই অনুরোধে অবনীন্দ্রনাথ শকুন্তলা রচনা করেন এবং এই বই রচনাকালে রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথকে অভয় দিয়ে বলেছিলেন, তুমি লেখোই না, ভাষার কিছু দোষ হয়, আমি তো আছি। তারপর ধরুন ক্ষীরের পুতুলের কথায় আসি। 1896 সালে লিখেছিলেন ক্ষীরের পুতুল। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম সেরা উপন্যাস হচ্ছে এই ক্ষীরের পুতুল। দীপনগরের রাজার দুই রানী ছিল, একজন সুয়োরানী এবং অন্যজন দুয়োরানী। রাজা সুয়োরানীকে 7টি প্রাসাদ, 700 পরিচারিকা, 7 রাজ্য থেকে সেরা অলঙ্কার, 7টা উদ্যান এবং 7টা রথ উপহার দিয়েছিলেন। তিনি দুয়োরানীকে অবহেলা করেছিলেন এবং তাকে একটা ভাঙা ঘর, একটা বধির ও বোবা দাসী, ছেঁড়া পোশাক এবং নোংরা বিছানা দিয়েছিলেন। আর কি দিয়েছিলেন সাথে? একটি মায়াবী বানরছানা। আর সেই নিয়েই এই কাহিনী ক্ষীরের পুতুল। তারপর ধরুন রাজকাহিনী, 1909 সালে লিখেছিলেন। টডের রাজপুতদের কাহিনী অবলম্বনে মধ্যযুগীয় রাজপুত রাজাদের বীরত্ব ত্যাগের কাহিনী। টডের গল্প প্রেরণা হলেও রাজকাহিনীতে রূপ রেখা দিয়েছিলেন অবনীন্দ্রনাথ নিজের মতো করেই। 1916 সালে আরেকটা লিখেছিলেন, নালক। আসলে নালক হলো গৌতম বুদ্ধের গল্প। দেবল ঋষি যোগে বসেছিলেন, ছোট্ট ছেলে নালক ঋষির সেবা করছিল। এমন সময় অন্ধকারে আলো ফুটল, চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, সমস্ত আলো মিশিয়ে এক আলোর আলো। সন্ন্যাসী নালককে বললেন, কপিলা বস্তুতে বুদ্ধদেব জন্ম নেবেন, আমি চললাম। একলা নালক চুপ করে বসে রইল বটতলাতেই। তার ধ্যানমগ্ন চোখের সামনে ফুটে উঠতে লাগলো বুদ্ধের সারা জীবনের ছবি, একের পর এক। তারপর ধরুন 1941 সালে বুড়ো আংলা। নাম হৃদয়, কিন্তু ছেলেটা আসলে ছিল হৃদয়হীন, তার উপর যাকে বলে একেবারে বিচ্ছু ছেলে। অষ্টমী করেই দিন কাটত তার। মানুষ বলো, পশু পাখি বলো, কীটপতঙ্গ বলো, সবাই অতিষ্ঠ তার ওই জ্বালা তুনে। একদিন সেই হৃদয় কি করলো না, গণেশ ঠাকুরের পিছনে লাগলো। আর যাবে কোথায়? ভীষণ রেগে মেগে গণেশ ঠাকুর তাকে এমন অভিশাপ দিলেন যে দেখতে না দেখতে বুড়ো আঙুলের মতো ভয়ানক ছোট হয়ে শেষ অবধি বুড়ো আংলা জক হয়ে গেল হৃদয়। তাই নিয়েই এই উপন্যাস বুড়ো আংলা, লেখকের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। যদি কখনো পড়া না হয়ে থাকে, আজ এই জন্মদিনের বিশেষ দিনে পড়তেই পারেন বুড়ো আংলা। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে। হেড ছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইট।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। আজ অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর সেই নিয়ে চলছে গান মুসাফিরে, তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। তো প্রথম দিকে আমরা যতটুকু জানি যে তিনি ড্রয়িং, প্যাস্টেল, অয়েল পেন্টিং এবং জলরঙের কাজ শিখলেও পরবর্তীকালে তিনি আইরিশ ইলিউমিনেশন এবং মুঘল মিনিয়েচারের প্রতি আকৃষ্ট হয়ে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের উপদেশেই বৈষ্ণব পদাবলীকে বিষয় করে তিনি চিত্রকলার চর্চা শুরু করেন। এবং তিনি শ্বেত অভিসারিকার বিখ্যাত ছবিটি আঁকার পর কৃষ্ণলীলা সিরিজ শুরু করেন, আর এই সিরিজ আঁকতে গিয়ে 1897 সালেই তার সঙ্গে পরিচয় ঘটে প্রখ্যাত ইংরেজ শিল্পী এবং শিল্পতাত্ত্বিক ই.বি. হ্যাভেলের। এই দুইজনের যৌথ প্রয়াসে কলকাতায় নব্য ভারতীয় ধারার ভিত্তি স্থাপিত হয়। 1897 সালে তিনি আঁকেন রাধাকৃষ্ণ চিত্রমালা, ভারতীয় আধুনিকতার এক নতুন দিক দর্শনের সূচনা হয়েছিল এই সময়ের হাত ধরেই। তো আমরা তো অনেক কিছুই জানি অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, কিন্তু অজানা আরেকটা দিক আপনাদের বলি যারা জানেন না। এই সবের পাশাপাশি অবন ঠাকুর, আমরা সবাই তাকে অবন ঠাকুর হিসেবেই চিনতাম, এবং এই অবন ঠাকুর ছিলেন একজন এসরাজবাদক, এবং একাধারে যেরকম এসরাজবাদক সেরকম অভিনেতাও। তো নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি বলেছিলেন, কর্মজীবন বলে আমার কিছু নেই, অতি নিষ্কর্মা মানুষ আমি, নিজ হতে চেষ্টা ছিল না কখনো কিছু করবার, এখনো নেই, তবে খাটিয়ে নিলে খাটতে পারি, এই পর্যন্ত। আমরা তো এর আগে কথা বলেইছি তার লেখার কথা, উপন্যাসের কথা, তো আজ এই পর্যন্তই।

কেমন লাগলো 4475039657122 অবশ্যই জানাবেন। আর আবারও আমরা করজোড়ে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জানালাম radiobanglanet.com পক্ষ থেকে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই জুড়ে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com সঙ্গে।

আহা, বারান্দায় আয়েশ করে সময় কাটাতে কার না ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তবে হ্যাঁ, আমার বাড়িতে বারান্দা নেই ঠিকই, তবে কোনো রিলেটিভের বাড়ি হোক বা কোনো বন্ধুর বাড়িতে বারান্দা থাকলে আমি আগে ভাগে সেটাকে কিন্তু হাইজ্যাক করি। মনে হয় সারাদিন ওই বারান্দায় কাটিয়ে দিই। জানি আপনারও এরকম কোনো একটা গল্প নিশ্চয়ই আছে, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, শুনতে থাকুন

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো?

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন আরিন সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানিট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে কিন্তু দারুণ একটা ক্লাইম্যাক্স আছে, মানে ব্যালকনি নিয়ে যে কত স্মৃতি, কত গল্প, মানে আপনারও নিশ্চয়ই ব্যালকনি নিয়ে প্রচুর গল্প আছে আমি জানি। আপনারও মনে হচ্ছে যে অ্যানিকে জানাই আপনার গল্পগুলো, তো দেরি করছেন কেন, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন +447503965712। যেটা বলছিলাম, বৃষ্টির দিনে কিংবা শীতের সকালে কফিটা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আয়েস করতে মন্দ লাগে না, তাই না? কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি ফোনে কথা বলছেন বা কারোর সঙ্গে আড্ডা মারছেন, জমি আড্ডা মারছেন, ব্যালকনি কিন্তু একটা দারুণ প্লেস, কি তাই তো? প্রত্যেকটা মানুষেরই ব্যালকনি নিয়ে দারুণ দারুণ মজার মজার স্মৃতি কিংবা খুব স্পেশাল কোনো মেমোরিজ আছে, তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে আর শুনতে হবে রেডিও বাংলানিট ডট কম। মন যখন নির্দেশ।

কার কথা ভাবছিস? ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস? চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম, এক্স ইকুয়ালস টু প্রেম।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে দারুণ একটা মজার গল্প আছে, আমি জানি আপনারও ভীষণ ভীষণ শুনতে ইচ্ছে করছে, তাহলে শুরু করা যাক। তখন ক্লাস 8, পাশের বাড়ির একটি ছেলেকে সবে মনে ধরতে শুরু করেছে। কথা বলার উপায় নেই, যেহেতু কন্ট্যাক্ট নাম্বার ছিল না, সেই সময় আমার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্টও ছিল না, এবং তার সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করতো, তার সাথে ইচ্ছে করতো কানেক্ট করতে, কিন্তু কানেক্ট করার মাধ্যমটা ছিল না। আমার মনে আছে চকলেট ডে ছিল, আর চকলেট ডের দিন খুব ইচ্ছে করছিল তাকে একটা গিয়ে চকলেট দিই, যেহেতু কথা হতো না, কিন্তু কোনো একটা মাধ্যমে তাকে চকলেট দেব। আমি আমার এক বন্ধুর সঙ্গে প্ল্যান করি যে তার ব্যালকনিতে আমি চকলেটটা ছুঁয়ে দেব। অতএব বন্ধুকে নিয়ে গেলাম দোকানে, চকলেট কিনলাম, এবং ফাঁক ফোকর দেখে যখন দেখছি কেউ নেই আশেপাশে, তখন তার ব্যালকনিতে চকলেটটা ছুঁড়ে মারলাম। আমার বিশ্বাস ছিল কোনো না কোনো সময় সে ডেফিনেটলি ব্যালকনিতে তো আসবেই এবং সে চকলেটটা পাবে। এবং সে কি চকলেটটা পেয়েছিল, সে চকলেটটা পেয়ে কতটা খুশি হয়েছিল নাকি রেগে গেছিল, এই সব গল্প নিয়ে ফিরছি একটা ব্রেকের পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। হ্যাঁ, ব্রেকের উপরে যেটা নিয়ে কথা হচ্ছিল, তো যতটা বলেছিলাম চকলেটটা তো যথারীতি ব্যালকনিতে ছুঁড়ে বাড়ি চলে এসেছি। তখন তো শীতকাল ছিল, ব্যাডমিন্টন খেলতে যেতাম, এক্সাম শেষ হয়ে গেছিল, সেদিন তো আর বাড়ি থেকে বেরোইনি। মানে চকলেটটা যে ব্যালকনিতে ছুঁড়ে মেরেছি, আশেপাশে দেখেছি কেউ দেখেনি, মানে অন্তত আমার যেই বন্ধু আমার সঙ্গে ছিল সেও দেখেছে, আশেপাশে তাকিয়েছে, সঙ্গে কেউ নেই, কেউ দেখেনি। তো হালকা টেনশন তো হচ্ছিলই। পরের দিন আমি আর আমার সেই বন্ধু দোকানে গেছি ব্যাডমিন্টনের কক কিনতে। তখন শীতকাল ছিল, যাই হোক, মানে সেও দেখি গেছে, মানে টাইমিংটা খুব অদ্ভুতভাবে ম্যাচ করে গেছে। আমি তো আর তাকাচ্ছি না অবস্থার দিকে, মানে আমার মনে হচ্ছিলো যে তাকালি আমি কেস খেয়ে যাবো। সে দেখি আমাকে দেখে মুচকে মুচকে হাসছে, খুব চাপের ব্যাপার। আমি বুঝলাম যে সে নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছে। যাই হোক, কোনোরকম কেটে পড়তে পারলে বাজি সেই সময় দোকান থেকে, তো সে বুঝে গেছিলো কোনোভাবে। পরে তার সাথে কোনোভাবে কানেক্ট করিনি আর, মা এটা নিয়ে কোনো কথাও হয়নি, আজ অব্দিও সেই মানুষটার সঙ্গে আমার কোনো কথা হয়নি। তো এগুলো মনে পড়লে ভীষণ মজা লাগে এই আর কি। মানে এরকম মজার মজার প্রচুর স্মৃতি নিশ্চয়ই আপনারও আছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, বারান্দা নিয়ে আড্ডার কোনো শেষ নেই, কিংবা বারান্দায় বসে আড্ডা উফ দারুণ। আর ওয়েদার যদি হয় শীত কিংবা বর্ষা, তাহলে তো জমে জাস্ট মাখন। কিন্তু মানে ব্যালকনিতে বসে আড্ডা মারার থেকেও আমার মনে হয় আমার সঙ্গে আপনার আড্ডাটা সবথেকে বেশি জমজমাট হয়। তাহলে কেমন লাগছে আমার আপনার এই যে আড্ডাটা রোজ হচ্ছে এবং আপনি আমাকে শুনছেন, সবটাই ভালো মন্দ যাই লাগুক না কেন, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। তাহলে সময় বলছে এখন প্রায় শেষ, আজকে যেতে হবে, আজকের আড্ডাটা এখানেই থামাতে হবে। ভালো থাকবেন, শুনতে থাকবেন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধুমাত্র কলকাতা তথা ভারতবর্ষ নয়, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামী দু ঘন্টা আমাদের এই শনিবারের আড্ডার আসর কিন্তু জমে উঠতে চলেছে কলকাতার তথা বিশ্বের অন্যতম ল্যান্ডমার্ক ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এত গল্প, এত কাহিনী, এত ঘটনা আছে যেগুলো কিনা অনেকেই আমরা ঠিকঠাক জানি না, কিন্তু সেই সমস্ত কথা কিন্তু সত্যি প্রচণ্ড ইন্টারেস্টিং। কাজেই আজকে আমাদের শনিবারের আড্ডার আসরে হারানো সুরের আসর জমে থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এবং তাকে ঘিরে থাকা গল্প, ঘটনা এবং তথ্যকে নিয়ে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের আর্কিটেকচারের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন এখানে একটা অনন্য ব্যাপার আছে। কি সেই অনন্য ব্যাপার বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে স্ট্রাকচারটা সেটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তার মধ্যে দুটো ঘরানার মিল রয়েছে, একটা হচ্ছে ইউরোপিয়ান আর্কিটেকচারাল স্টাইল এবং আরেকটি হচ্ছে মুঘল এম্পায়ারদের যে আর্কিটেকচারের স্টাইল ছিল সেটা, এই দুটো একসঙ্গে মিলেমিশে তৈরি হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এবং এই স্ট্রাকচারেরকে বলে ইন্দো স্যারাসেনিক আর্কিটেকচারাল স্ট্রাকচার, আর এটার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এরকম অনেক গল্প, অনেক কাহিনী, অনেক ঘটনা আছে যেগুলো আমি শেয়ার করছি আজকে আপনার সঙ্গে আমাদের হারানো সুরের আড্ডার আসরে, আর সেটাই শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprise, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ কবে থেকে শুরু হয় জানেন? 1906 খ্রিস্টাব্দ। এবং এর শিলান্যাস কে করেছিলেন সেটাও কি জানেন? বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে কলকাতার বুকে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল অবশ্যই গোটা ভারতবর্ষ তো বটেই, গোটা পৃথিবীর কাছে অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণের কেন্দ্রবিন্দু। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল শুরু হয়েছিল কাজ 1906 খ্রিস্টাব্দে এবং এর শিলান্যাস করেছিলেন তৎকালীন প্রিন্স অফ ওয়েলস। এবং তারপরেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ জোর কদমে শুরু হয়ে যায়। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এরকম আরও অনেক কথা, অনেক কাহিনী, গল্প আছে যেগুলো ওয়েট করবে আপনার জন্য একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203 সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lab।

0: www.itassets.in.
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etosservices.com.
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে অ্যাঞ্জেল অফ ভিক্টোরির নাম। তো অ্যাঞ্জেল অফ ভিক্টোরি ব্যাপারটা ঠিক কি, যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে গম্বুজটি তার ওপরে একটি পরী রয়েছে যার দুটি ডানা বাতাসে ছড়ানো রয়েছে এবং হাত দুটোতে ধরা আছে একটি বাঁশি। তো হাওয়া যেই দিকে বয় সেই পরীও কিন্তু সেদিকে ঘুরে যায়, তার কারণ পরীর একদম অর্থাৎ পরীর স্ট্যাচুর ঠিক নিচে বল বেয়ারিং লাগানো রয়েছে। অনেক আগে শোনা যায় যে যে বাঁশিটি ছিল সেই বাঁশিটি থেকে নাকি সুরও বেরোতো, কিন্তু পরবর্তীকালে সেই বাঁশি থেকে সুর বেরোনো বন্ধ হয়ে গেছে, যদিও পরীর ঘোড়া কিন্তু এখনও পর্যন্ত থামেনি এবং তাকেই বলা হয় অ্যাঞ্জেল অফ ভিক্টোরি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

ভিক্টোরিয়া মেমোরিয়াল বেশ বড়সড় একটি জায়গা জুড়ে অবস্থিত। সেখানে রয়েছে বড় বড় পুকুর, পার্ক, উদ্যান ইত্যাদি। কিন্তু তার সঙ্গে আরও কিছু জিনিস রয়েছে যেগুলো কিনা এক কথায় অনবদ্য। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে রয়েছে কিছু দুর্দান্ত স্ট্যাচু, কিছু স্কাল্পচার। সেই সমস্ত স্ট্যাচুর মধ্যে প্রেজুডিস অ্যান্ড জাস্টিস থেকে আরম্ভ করে মাদারহুড ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর স্ট্যাচু রয়েছে, এবং সেই সমস্ত স্ট্যাচু এক কথায় শিল্প নৈপুণ্যের এক উন্নতির বার্তা এখনো পর্যন্ত বহন করে চলেছে। তো রেডিও বাংলানেট ডট কমে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ছোটবেলায় আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে তাজমহল মনে করতাম। তার কারণ, তাজমহল ছবিতে দেখেছি আর ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়েছি, স্বচক্ষে দেখে মনে হয়েছিল যে এটাই তাজমহল। যদিও আমার ছোটবেলার ভুল অনেকেই ছোটবেলায় করে থাকেন। তার কারণটা কি জানেন? তার কারণটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং তাজমহলের যে কনস্ট্রাকশন স্টাইল, তার মধ্যে অনেক মিল রয়েছে। ইনফ্যাক্ট, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে তাজমহলের মতো করেই বানানোর চেষ্টা করা হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। যেমন ধরুন, তার সেন্ট্রাল যে গম্বুজটি, সেন্ট্রাল ডোম, সেটি হুবহু তাজমহলের অবিকল নকল বলা যেতে পারে। এবং শুধুমাত্র তাই নয়, যে মারাকানা মার্বেলস দিয়ে তাজমহল তৈরি হয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালকেও ঠিক সেম মারাকানা মার্বেল দিয়েই তৈরি করা হয়েছে। কাজেই ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং তাজমহলের মধ্যে এই রিজেম্বলেন্স কিন্তু সত্যি এক কথায় অনবদ্য। তো রেডিও বাংলানেট ডট কমে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে ঠিক কি রয়েছে, মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ঠিক কি রয়েছে, সেই কথা বলতে গেলে কিন্তু অনেক কথা বলতে হয়। প্রথমেই বলতে হয় গ্যালারির কথা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে 25টি গ্যালারি রয়েছে। তার মধ্যে রয়েছে আর্মস গ্যালারি, আর্মার গ্যালারি, পোর্ট্রেট গ্যালারি, স্কাল্পচার গ্যালারি, আর্ট গ্যালারি ইত্যাদি বিভিন্ন। সেন্ট্রাল হল রয়েছে, তারই সঙ্গে রয়েছে মিউজিয়াম। যেই মিউজিয়ামে বিভিন্ন দুষ্প্রাপ্য জিনিস তো আছেই, তার সঙ্গে কয়েন্স কালেকশনের একটি মিউজিয়াম রয়েছে, যেখানে গেলে একদম চোখ ছানাপড়া হয়ে যাওয়ার জোগাড়, বুঝলেন তো। রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে, জারি আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে। তো সেটা নিয়েই আরও অনেক কথা আপনাকে বলবো। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হওয়ার আগে ওই জায়গায় ঠিক কী ছিল বলুন তো? আমরা মনে করি যে ওই জায়গায় একটি ফাঁকা মাঠ ছিল যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছে, তাই তো? কিন্তু আগে না, সেখানে অন্য একটি জিনিস ছিল। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়াল এখন যে জায়গায় অবস্থিত সেই জায়গায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের আগে ছিল প্রেসিডেন্সি জেল। আগে হ্যাঁ, প্রেসিডেন্সি জেলের প্রথম ঠিকানা ছিল এখন যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়েছে ঠিক সেখানেই। সেটি তারপর ডেমোলিশ করে, অর্থাৎ প্রেসিডেন্সি জেল ডেমোলিশ করে নিয়ে যাওয়া হয় আলিপুরে, এবং তারপরে সেই জায়গায় তৈরি হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এরকম আরও অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে। তার মধ্যে কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকম ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করার জন্য যে বিপুল অঙ্কের টাকা খরচ হয়েছিল তার সিংহভাগ ব্যয় করেছিলেন কারা? এই প্রশ্নটা করলে অনেকেই হয়তো বলবেন যে তৎকালীন ব্রিটিশ সরকার, কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি যখন ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হচ্ছে তখন ব্রিটিশ সরকার ভারতীয়দের থেকে কিছু ডোনেশন চেয়েছিলেন এবং তৎকালীন ভারতীয়রা মুক্ত হস্তে দান করেছিলেন সেই কজের জন্য, এবং আলটিমেটলি সেই টাকা থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করার জন্য সিংহভাগ খরচ উঠে আসে এবং যতটুকু টাকা বাকি থাকে ততটুকু দিয়েছিলেন ব্রিটিশ সরকার, এবং এই দুই অঙ্কের যোগ ফলেই তৈরি হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করছি বেশ কিছু কথা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ঘিরে থাকা কাহিনী, গল্প এবং ঘটনা নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে কিন্তু একটা রহস্য দানা বেঁধে আছে, যার সমাধান এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। ব্যাপারটা হচ্ছে একটা লেখা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি গায়ে লেখার আছে বড় বড় করে VRI। এর অর্থ ঠিক কি এখনো পর্যন্ত এটি উদ্ধার করা সম্ভব হয়নি, যদিও অনেকেই মনে করেন যে এটি আসলে একটি অ্যাব্রিভিয়েশন, যার অর্থাৎ মানে যেটি অ্যাকচুয়ালি বলে ভি ফর ভিক্টোরিয়া, আর ফর রেজিনা, আর আই ফর ইম্পারেট্রিক্স, অর্থাৎ ভিক্টোরিয়া দ্য কুইন অ্যান্ড এম্প্রেস। যদিও এখনো পর্যন্ত এটি পরিষ্কার করে বা স্পষ্ট করে ক্লিয়ারলি বলা সম্ভব হয়নি প্রমাণ দিয়ে যে এটাই বলা হয়েছে, কাজেই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এই রহস্য কিন্তু এখনও দানা বেঁধে রয়েছে এবং ভবিষ্যতেও দানা বেঁধে থাকবে বলে আমার মনে হয়। তো রেডিও বাংলানেট.কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যেগুলো কিনা আমরা অনেকেই ঠিকঠাক জানি না। তো কেমন লাগলো বলুন তো এই কথাগুলো জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

0: ছবির মতো দেশ, ছবির মতো পাহাড়ি দেশ ভুটান। আর সেই ভুটানেই একেবারে ভারতের আসাম সীমান্তে রয়েছে আরও একটা ছবির মতো যেন রূপকথার দেশ, জেলেফু। আর এই জেলেফুকেই এবার গড়ে তোলা হচ্ছে জেলেফু মাইন্ডফুলনেস সিটি, বা যার পোশাকি নাম জিএমসি। সেইভাবে এর মূল উদ্দেশ্যটা ভুটানকে পরবর্তী প্রজন্ম, পরবর্তী শতাব্দীতেও সমান প্রাসঙ্গিক রাখা, রেলিভেন্ট রাখা। এর সঙ্গে ভুটানের যেটা এত বছর ধরে, বছরের পর বছর ধরে চলতে আসা যে ভ্যালুজ, যে কালচার, যে সংস্কৃতি, তাকে ধরে রেখেও আধুনিক সভ্যতা, প্রযুক্তি এর সঙ্গে তাল মিলিয়ে এবং দুটোর মধ্যে একটা সাযুজ্য এস্টাবলিশ করে কীভাবে ভুটানকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আগামী প্রজন্মের জন্য, আগামী শতাব্দীতে, সেই উদ্দেশ্যেই ভুটানের রাজা তার স্বপ্ন, তার দেখা যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গড়ে তোলা হয়েছে একটা পরিকল্পনা। সারা বিশ্ব থেকে বিশেষজ্ঞদের এনে যুক্ত করা হয়েছে এই একটা স্বপ্নের প্রকল্পের সঙ্গে। কী আছে সেই প্রকল্পে এবং আলটিমেটলি কী হয়ে উঠবে, কেমন হয়ে উঠবে এই জিএমসি বা জেলেফু মাইন্ডফুলনেস সিটি, এর রূপকথা এর সমস্তই আমাদের শুনিয়েছেন ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে এই জিএমসির গভর্নর, ডক্টর লোটে জেরিং। কী তিনি বলেছেন এক একান্ত সাক্ষাৎকারে আমরা শুনে নেব এই জিএমসির একেবারে বলা যেতে পারে গোড়ার কথা, এবং জিএমসি কীভাবে গড়ে উঠতে চলেছে তার কথা, একটা ছবির দেশে আর একটা ছবির দেশ গড়ে ওঠার কাহিনী, যেটা অনেক সময় হয়তো মনে হবে কল্পকাহিনী, কিন্তু যা ধীরে ধীরে হয়ে উঠছে বাস্তব। আগামী কয়েক বছরের মধ্যেই বাস্তবায়িত হবে, কিন্তু সেখানেই থেমে থাকবে না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, একটা কন্টিনিউয়াস প্রসেস, যেখানে যে যেরকম সময় এগোবে সেই রকমই এগোবে জিএমসি। আমরা শুনে নেব ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে কি বলেছেন তিনি।
1: ভুটান, সো মে আই আস্ক ইউ, হোয়াট ওয়াজ দ্য ট্রিগার বিহাইন্ড গেটিং ইন টু সাচ এ প্রজেক্ট, দ্যাট সেটিং আপ অফ দিস নিউ কাইন্ড অফ সিটি প্রজেক্ট উইচ ইজ কল্ড জিএমসি? সো হোয়াট ওয়াজ দ্য ট্রিগার, হোয়াট প্রম্পটেড ইউ টু গেট ইন টু দিস?
2: Well, it would be very difficult to sum up the answers to this question. We all know, how the world has gone through since COVID times, post-COVID times, and even nowadays, through all the geopolitical turmoil. And then the vision of GMC actually has emanated from His Majesty's own, I would say, heart, single heart. And knowing His Majesty very well, I can only tell you that it must have taken decades for him, if not he must have thought about it even before he became the king. This is how normally the monarchs of Bhutan always function. By the time public comes to know about it, he or the family would have given 110 thoughts, probably would have consulted a lot of experts, inner circle, friends and advisors. But by the time we knew, it was a formed idea, and it is basically to make sure that Bhutan remains relevant in 21st century and onwards. So Bhutan had always been an independent, never colonized country. We are traditionally rooted. We take a lot of pride in being Bhutanese. By the same time, not being able to keep pace with the changes in the world, needs of the hour, and meeting the expectations of well-educated Bhutanese youth is what His Majesty has realized. Then His Majesty came up with this wonderful idea of two system, one country, basically to solve our current issues, make Bhutan relevant to the world, and be a chapter for reference by the world.
1: So how do you define, or what according to you should be the concept of this mindfulness city or mindful prosperity?
2: At the very surface, everybody tends to link mindfulness to meditation or meditation practices alone. Mindfulness is not just meditation. Mindfulness is not just spirituality. Actually, mindfulness is to be aware in all the decision making that we take on the long-term consequences, long-term needs of an individual, long-term needs of a family, a community, and long-term needs of a country. That is the core message of the mindfulness city, right? To be mindful of about our needs and our future, the path that we have to go. And then as we chart our journey along this path, to be mindful about what everybody calls it, sustainability. Well, the word sustainability is easily used, and you see that in all the documents, but you don't see that physically in many countries or many cities that are economically vibrant. So when we say mindfulness city or GMC, it means to say that the economic growth, the environment sustainability, the cultural traditional preservation, and human well-being, all these to advance side by side, not at the cost of each other. So mindful prosperity is basically to say that that we must gain material wealth without losing our identity, without losing our social cohesion. So that is, in a nutshell, what His Majesty intends behind this GMC, the mindfulness city. So I call it in a little different way. As a surgeon, please allow me to be a little candid here.
1: Yes, sure.
2: When I say mindful, I mean to say it is not only to enrich one's bank accounts, it is to enrich people's lives.

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: লন্ডন এ বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: If your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Etos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: apni ki NRI ar India te phire eshe settle korar kotha ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.com।

0: lovedesi.in
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

ছোটবেলার কিশোর এখন কিশোর কুমার, হারিয়েছে গাঙ্গুলি। বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো। আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র, নিকলতা কেউ নেই বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠলো ঝড়, ঝড় না ঝড় না কর, আয় কর আয় কর, আমায় করলো দেশান্তর সংসার।

গুরুদক্ষিণার প্রণাম থেকে সোজা চলে এলাম স্বপ্নের দেশে। নমস্কার, আর অনেক অনেক অনেক ভালোবাসা জানাই প্রবাসের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেডিও বাংলা নেটের সমস্ত শ্রোতাকে। আমি শুভায়ন, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন, আড্ডা আর গানে গানে সারাক্ষণ। আজকের আড্ডা শুধু একটি জন্মদিন উদযাপন নয়, আজকের আড্ডা এক বিস্ময় মানবকে ঘিরে, এমন একজন শিল্পী যাকে কোনো একটিমাত্র পরিচয় বেঁধে রাখা যায়নি। জিনিয়াস অনেকেই হন, কিন্তু জিনিয়াসদের মধ্যেও যারা কিংবদন্তি হয়ে ওঠেন তারা জন্মান শতাব্দীতে হয়তো একাধজন। তিনি গায়ক, অভিনেতা, সুরকার, প্রযোজক, পরিচালক, লেখক, কমেডিয়ান, আবার নিজের জীবনের একমাত্র সংজ্ঞাহীন কবিও। মনে হচ্ছে না একই অঙ্গে এত রূপ? এক্স্যাক্টলি তাই, যার গানে দশকের পর দশক কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুয়াহাটি থেকে গুজরাট জাস্ট বুঁদ হয়েছিল, যিনি ভালোবাসার আগুন চালিয়েছিলেন মনের ময়ূর মহলে, যার দীপ নেভানো রাতে হাওয়া মেঘ সরিয়ে দেখা দিয়েছিল পূর্ণিমার চাঁদ। আজকের আড্ডা জাংশনে তাকে ঘিরেই সব আলোচনা। নিশ্চয়ই এতক্ষণই বুঝতে পেরেছেন, বুঝে গেছেন কার কথা বলছি, কারণ তিনি অনুষ্ঠানের শুরুতেই আজ গানে গানে নিজের পরিচয় দিয়ে দিয়েছেন। ইয়েস, আই অ্যাম টকিং অ্যাবাউট দ্য ওয়ান অ্যান্ড অনলি এভারগ্রিন ভার্সাটাইল কিশোর কুমার। এই যে উপমাগুলো দিচ্ছিলাম সব কিন্তু তার গানের লাইন থেকে ধার করা, সেই সব থাকবে আজকের প্লেলিস্টে। তবে শুরুতেই পরপর শুনে নেব তিনটে গান, যার মধ্যে স্বপ্ন আছে, পাহাড়ি বাতাস তো আছেই, টয় ট্রেন আছে, আছে মিলনতিথির পূর্ণিমার চাঁদ, আর রয়েছে রাজেশ খান্নার চোখে ভবিষ্যতে স্টারডমের প্রথম।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সালটা 1929, চৌঠা আগস্ট। মধ্যপ্রদেশের খণ্ডোয়ায় জন্ম নিয়েছিলেন আভাস কুমার গাঙ্গুলি। পরে পৃথিবী তাকে চিনল কিশোর কুমার নামে। তার বড় দাদা অশোক কুমার তখন বম্বে টকিজের এক বড় নাম। সেই সূত্রেই আভাসের মুম্বাই যাত্রা। কিন্তু মজার কথা, তিনি প্রথমে নায়ক হতে চাননি, মন পড়েছিল সেই গানেই। তবু অভিনয়ে গান হাসি দুষ্টুমি সব মিলিয়ে মানুষটা নিজেই হয়ে উঠল এক চলন্ত সিনেমা। আর ভাবুন তো, যিনি কখনো দীর্ঘদিনে সেই প্রচলিত গুরু শিষ্য পদ্ধতিতে তালিম নেননি, তিনি পরে হয়ে উঠলেন ভারতীয় প্লেব্যাক সিঙ্গিংয়ের সবচেয়ে ভার্সেটাইল কণ্ঠগুলোর মধ্যে একজন। তার প্রথম শুরু রেডিও, গ্রামোফোন আর কেএল সাইকেলের গান দিয়ে। কিন্তু সে অনুকরণ ভেঙে জন্ম নিল এক নিজস্ব কণ্ঠস্বর, একেবারে আলাদা, দুষ্টু মিষ্টি প্রাণোচ্ছল, কখনো আকুল কখনো পাগল, কখনো শিশুর মতো নির্ভেজাল। আজকের এই বিশেষ পর্বের নাম তাই আমরা দিয়েছি চিরকিশোর। এই যে গানগুলো শুনলেন, এটাকে শুধু একটা রোমান্টিক হিট বললে ভুল হবে। এই গান আসলে বাংলা ও হিন্দি ছবির প্লেব্যাক ল্যান্ডস্কেপে বদলে দেওয়া এক মুহূর্ত। 1969 আরাধনা ছবির গানগুলো কার্যত কিশোর কুমারকে নতুন করে প্রতিষ্ঠা করে দিল। আর আগে মোহাম্মদ রফি ছিলেন পুরুষ প্লেব্যাক সিঙ্গিংয়ের সবচেয়ে বড় নাম, কিন্তু আরাধনার পর রাজেশ খান্না আর কিশোর কুমারের যুগলবন্দী যেন হিন্দি সিনেমায় নতুন প্রেমের অভিধান লিখে দিল। মেরে স্বপ্ন কি রানীর শুটিংয়ে রাজেশ খান্না জিপে, শর্মিলা ঠাকুর টয় ট্রেনে, রোম্যান্সটা যেন চলন্ত পাহাড়ি একটা পোস্ট গান। আরাধনার আরেকটি গান রূপ তেরা মাস্তানা কিশোর কুমারকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এনে দেয়। গানটি সুর করেছিলেন এস ডি বর্মন, আর সহায়কের ভূমিকায় পালন করতে দেখা যায় আর ডি বর্মনকে। কিশোর কুমারের গলায় প্রেম কখনো কিশোর বয়সের উচ্ছ্বাস, কখনো প্রৌঢ় আবেগ, আবার কখনো ঝড়ের আগের নিস্তব্ধতা এনে দিয়েছে। আর সেই কারণেই তিনি আলাদা এবং তার গানের সময়ের সীমানা কখনো বাঁধ মানেনি। এবার চলুন এমন এক গানের কাছে যাই যেখানে পূর্ণিমার আলো, নিস্তব্ধ রাত আর প্রেম মিলেমিশে একাকার হয়ে তৈরি হয়েছে এক অনন্ত আলো ছায়ার কেমিস্ট্রি। যে গান আজও বাজলেই মনে হয় রাতটা যেন একটু বেশি জ্যোৎস্নাময় হয়ে উঠলো।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের
0: ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি।

0: desi.in
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রাজেশ খান্না ও কিশোর কুমার যেন দুটো শরীর একটা আত্মা। আফ্রিকাসন থেকে চিঙ্গারি কই ভরকে থেকে চলা যা তা হুঁ শুনলেই বোঝা যায় কিশোর কুমার শুধু গান গাইতেন না, দৃশ্যের তাপমাত্রা বদলে দিতেন, সেই ক্ষমতা তার ছিল। একজন প্লেব্যাক সিঙ্গারের কাজ সাধারণত নায়কের ঠোঁটে কণ্ঠ দেওয়া, কিন্তু কিশোরের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়ে যেত। অনেক সময় মনে হতো নায়ক যেন কিশোর কুমারের গলার শরীর ধার নিয়ে অভিনয় করছেন। রাজেশ খান্না সুপারস্টার ইমেজ তৈরি হওয়ার পেছনে তার ওন চাম তো ছিলই, কিন্তু কিশোর কুমারের কণ্ঠ সেই চামকে যেন কয়েক গুণ ইমোশনাল গ্লো দিয়েছিল, যা দর্শককে একেবারে ব্যক্তিগত স্তরে ছুঁয়ে যেত। ইয়ে শাম মাস্তানি থেকে কোরা কাগজ থাইয়ে মান মেরা, জিন্দেগি কা সফর থেকে প্যার দিওয়ানা হোতা হ্যায় মস্তানা হোতা হ্যায়, একটার পর একটা গান যেন রাজেশ কিশোর যুগলবন্দীকে মিথ বানিয়ে দিল বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। একটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ্য করেছেন, রাজেশ খান্না স্ক্রিনে খুব বেশি নড়াচড়া করতেন না, চোখ মাথা টিল্ট, হালকা স্মাইল, একটু হাতের জেস্চার, আর সেই কম মুভমেন্টের ভিতর

কিশোরের কণ্ঠ চলত এক আলাদা মোবিলিটি নিয়ে, ফলে ছবির দৃশ্য যেমন বাইরে স্থির, ভিতরে কিন্তু একটা চলমান নদী। আসলে কিশোর কুমারের গলা ছিল ক্যামেরা ফ্রেন্ডলি, ভয়েস ক্লোজ আপে যেমন কাজ করে তেমনি লং শটেও দুর্দান্ত হিট। চোখের ভাষাকে শব্দে অনুবাদ করার এক অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর। এবার তাহলে আড্ডা জাংশনের লং শটে চলে যাওয়া যাক, যেখানে চোখ পড়বে নীল নীল আকাশে, আবার অনুভূতি নেব হাওয়ায়, যে হাওয়া মেঘ সরায় ফুলও সরায়। আর তারই ফাঁকে যদি সুযোগ থাকে তাহলে কান পাতবো নিরুপমার সঙ্গে কথোপকথনে।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: দু চোখে দেখি না তোমায়, তবু আছো, তুমি আছো।

কিশোর কুমার মানেই কিন্তু এক অদ্ভুত শব্দের খেলা। তিনি গানকে কখনো সরল পথে হাঁটতেই দেননি। কোথাও হঠাৎ হাসি, হঠাৎ কান্না, হঠাৎ পাহাড়ি ডাকের মতো ইয়োডেল। ভারতীয় চলচ্চিত্র সঙ্গীত জগতে ইয়োডেলিংয়ে জনপ্রিয় করার ক্ষেত্রে কিশোর কুমারের অবদান কিন্তু অনস্বীকার্য। তিনি প্রায় কিংবদন্তির ভূমিকা পালন করেছিলেন আর তার গান একাধিক জনারে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তার ইয়োডেলিং তার পরিচয়ের অন্যতম সিগনেচার হয়ে ওঠে। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, এই ইয়োডেল কখনো গিমিক ছিল না। জিন্দেগি এক সফর হেসুহানাতে ইয়োডেল যেন জীবনের প্রতি এক বিদ্রোহী হাসি। জীবন অনিশ্চিত, কাল কি হবে কেউ জানে না, কিন্তু আজকের বাতাসে চুল উড়িয়ে হেসে নেওয়া যায়। গানটির ভাইবস অ্যাকচুয়ালি মোটরসাইকেলের গতি নয়, এ যেন আমাদের মনের গতি, পাহাড়ি বাঁকের ঝুঁকি আর এক কেয়ার ফ্রি ফিলোসফি। এখানেই কিশোর কুমার আলাদা। একই মানুষ যখন জিন্দেগি কা সফর গাইছেন তখন একাকিত্বের অন্ধকার যেন ফুটিয়ে উঠছে স্ক্রিনে। আবার জিন্দেগি এক সফর এই গানটা যখন গাইছেন তখন মনে হচ্ছে যেন দুঃখকে হেলমেট পরিয়ে বাইকে বসিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই যে লাইফ ইজ ক্রেজি, এই অ্যাটিটিউডটা কিশোর কুমারের সুরের DNA। চলুন না সেই কথা ভেবেই তার কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে এবার জীবনের হাইওয়েতে একটু উড়ে যাই। হিসেব নিকেশ, অভিমান, না পাওয়া সব কিছু কিছুক্ষণের জন্যে দূরে সরিয়ে রেখে শুধু বেঁচে থাকার আনন্দটাকে একটু অনুভব করি। কারণ দিনের শেষে এত হাসি, এত কান্না, এত গল্প, এত পথ চলা মিলেই তো জীবন। যাক না যেদিকে যেতে চায় প্রাণ।

0: রাম খাও খাও বুধ হয়ে ডুবে যাও দেখো চোখে চোখে সর্ষে ফুল
1: কি
0: সর্ষে ফুল।

0: içeri. Sen fen.
1: শুনছেন রেডিও বাংলানেট.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বীরত্বকে একবার নাকি কার্যত গীতিকার বন্দি বানিয়েছিলেন কিশোর কুমার, তবে সেই বন্দিদশার ফলেই জন্ম নিয়েছিল কিছু অমর বাংলা গান। কিশোর কুমারের আদালতে জামিন মিলত গান শেষ হওয়ার পর। মুকুল দত্ত এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কিশোর কুমারের সঙ্গে কাজ করা মানেই নতুন কোনো চমক। একবার কিশোর কুমারের একটি বাংলা আধুনিক গানের জন্য জরুরি ভিত্তিতে কথা দরকার। মুকুল দত্তকে ডেকে পাঠালেন। মুকুলবাবু ভাবলেন, ঠিক আছে, যাব, আলোচনা করব, কথা লিখে তারপর বাড়ি ফিরে আসব। কিন্তু কিশোর কুমারের পরিকল্পনা ছিল আলাদা। মুকুল দত্ত বাড়িতে পৌঁছানোর পর কিশোর কুমার নাকি বললেন, আজ কথা লিখে না দিলে আপনাকে কিন্তু যেতে দেবো না। প্রথমে মুকুলবাবু সেটাকে মজা ভেবেছিলেন, কিন্তু কিছুক্ষণ পর ব্যাপারটা বুঝতে পারলেন, সত্যি তাকে সারাদিনের জন্য বাড়িতে বসিয়ে রাখা হয়েছে। লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, আড্ডা, গল্প, গান, হারমোনিয়াম সব কিছু নিয়ে সুরের পরীক্ষা সব চলছে, কিন্তু বাইরে যাওয়ার উপায় নেই। কিশোর কুমারের যুক্তি ছিল খুব সোজা, আপনি বাইরে গেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারবেন, অন্য কাজ করবেন, গান আর হবে না, আগে গান তারপর মুক্তি। শেষ পর্যন্ত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মুকুল দত্ত কিন্তু সেই দিনই গান শেষ করেন, এবং সেই গানগুলির মধ্যে অনেকগুলোই বাংলা আধুনিক গানের সম্পদ হয়ে যায় পরবর্তীকালে। আসুন শুনে নিই পরপর দুটি গান, যেখানে নদী গিয়ে মিশেছে সাগরে, আর সেই সুযোগে ফাঁক পেয়েই পাখি উড়ে গেছে কোনো এক আকাশে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

যদি কেউ প্রশ্ন করেন কিশোর কুমার প্লেব্যাক সিঙ্গার হিসেবে বেটার নাকি অ্যাক্টর হিসেবে, আমি বলবো এই প্রশ্নটাই অসম্পূর্ণ, কারণ তার গায়কের ভিতরেই অভিনয় ছিল আর অভিনয়ের ভেতরেই গান। চারটে বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন, লুকোচুরি, মধ্যরাতের তারা, একটুকু ছোঁয়া লাগে, দুষ্ট প্রজাপতি। আবার ওদিকে 1968 বড়সান ছবিতে কিশোর কুমার একেবারে অন্য মাত্রায় পৌঁছে যান সিঙ্গার এবং অ্যাক্টর হিসেবে। মেরে সামনে ওয়ালি খিড়কি মে, এই গানটিতে ছিল সরলতা, হ্যাঁ প্রেমের গান। কিশোর কুমার ডেলিভারিতে ছিল এক অদ্ভুত নাটকীয়তা, তিনি যেন বোঝেন, জানেন প্রেমে পড়া মানুষ একটু বোকা হয়, একটু নাটুকে হয় আর নিজেই নিজের দর্শক হয়ে যায়। আর পরশান ছবির লেজেন্ডারি দিক ছিল তার কমেডি টাইমিং, তার ওপর উল্টো দিকে ছিলেন স্বয়ং মান্না দে। কিশোর কুমার যেখানে শুধু কৌতুক করছেন না, তিনি মিউজিক্যাল কমেডি করছেন, রাদার তার গ্রামার তৈরি করছেন, শব্দ বিরতি, মুখের এক্সপ্রেশন, চোখের ভাষা, ছটপটানি সব একসঙ্গে চলেছে। এক জানলা থেকে আরেক জানলায় প্রেমের চিঠি উড়ে যাচ্ছে আর সেই চিঠিতে স্ট্যাম্প হিসেবে লেগে থাকছে কিশোর কুমারের কণ্ঠস্বর। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই মানুষটাই আবার কখনো কখনো এমন এমন গান গেয়ে উঠেছেন, এমন কিছু গান যেখানে হাসির আড়াল সরিয়ে দেখা যায় গভীর আত্মকথন। যে মানুষ সবাইকে আনন্দ দিয়েছেন তিনি মাঝে মধ্যে নিজেকেই প্রশ্ন করেছেন, স্মৃতি কি সত্যিই টিকে থাকে, মানুষ কি সত্যি কাউকে মনে রাখে।

0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: 70-80 দশকে অমিতাভ বচ্চনের অ্যাংরি ইয়াং ম্যান ইমেজ যখন পর্দায় বিস্ফোরণ ঘটাচ্ছিল, তেমনই তার গানগুলোর ভেতরেও পাওয়া যাচ্ছিল এক আলাদা বডি ল্যাঙ্গুয়েজ। তৈরি করেছিলেন কিশোর কুমার। এখানে একটা মজার ব্যাপার, কিশোর কুমার যখন রাজেশ খান্নার জন্য গান গাইছেন তখন তার গলায় থাকছে ভেলভেটি রোম্যান্স, আবার অমিতাভ বচ্চনের জন্য প্লেব্যাক সিঙ্গিং যখন করছেন তখন আসছে ব্যারিটোনের ভার, একটু সোয়্যাগ, একটু সার্কাইজম, একটু স্ট্রিট স্মার্ট অ্যাটিটিউড। এই মোল্ড চেঞ্জিং ক্ষমতাই তাকে অসাধারণ করেছে, করে তুলেছে তাকে আমাদের কিশোর কুমার, চিরকিশোর। ভাবুন, এমন একটা গান যেখানে নায়ক আসলে মজা করছেন কিন্তু মিউজিক্যাল স্ট্রাকচার মোটেই হালকা নয়। কিশোর কুমার সেখানে লাইন ধরে ধরে ক্যারেক্টার বিল্ড করছেন, কখনো গুরুগম্ভীর, কখনো পরিহাস, কখনো ফুল থ্রোটেড পারফরমেন্স। এটাই কিশোর কুমারের ম্যাজিক। সত্যি বলতে কি, কিশোর কুমার কখনো গান গাইতেন না, শুধু গান গাইতেন না, গান অভিনয় করতেন, রাতা গানকে অভিনয় করাতেন, আর সেই অভিনয়ের আনন্দই আজও এতটুকু পূরণ হয়নি। চলুন তাহলে একটু দুষ্টুমি, একটু মজার ছলে জীবনের কথাই শোনা যাক, কারণ সব সিংহ জঙ্গলে থাকে না, কেউ কেউ থাকে সঙ্গীত জগতে আমাদের মাথার মুকুট হয়ে।
1: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: হিন্দি গানের আকাশে তিনি সূর্য, কিন্তু বাংলা গানের উঠোনেও কিশোর কুমার আমাদের একেবারে নিজের মানুষ। আর যদি উত্তম কুমার ও কিশোর কুমারের প্রসঙ্গ বা কথা তুলি, তাহলে বলতেই হয় বাংলা সিনেমার ইতিহাসে এক জাদুকরি যুগলবন্দি। একজন পর্দায় আবেগ ফুটিয়ে তুলতেন চোখের ভাষায়, আর অন্যজন সেই আবেগকে প্রাণ দিতেন কণ্ঠের জাদুতে। দুজনেই ছিলেন অগাধ জনপ্রিয়তার অধিকারী, কিন্তু শুধুই পেশাগত সম্পর্ক নয়, তাদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব, অফুরন্ত ঠাট্টা তামা। আর ছিল প্রিয়তার অধিকারী, কিন্তু শুধুই পেশাগত সম্পর্ক নয়, তাদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব, অফুরন্ত ঠাট্টা তামা। আর

ছবি অগবধূ সুন্দরী একের পর এক ছবিতে উত্তম কুমারের জন্য প্লেব্যাক সিঙ্গিং করেন কিশোর কুমার। শোনা যায় একবার মজা করে উত্তম কুমার বলেছিলেন, আমি শুধু অভিনয়ই করব, বাকিটা কিশোর সামলে নেবে। বাক্যটি হয়তো রসিকতা করে বলা, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে তাদের পারস্পরিক আস্থা এবং শিল্পী সত্তার অদ্ভুত মেলবন্ধন। চলুন এবার ফিরে যাওয়া যাক সেই সোনালী সময় যখন মহানায়কের মুখে আমরা শুনতে পাই কিশোর কুমারের কণ্ঠ, যা মিলেমিশে একাকার করে বদলে দিয়েছিল তখনকার বাংলা গানের পৃথিবী। দেখি না পৃথিবীটা ঠিক কতটা বদলেছিল তখন।

কিশোর কুমারকে আমরা যতই হাসি খুশি এক্সেন্ট্রিক বলি না কেন, তার ভিতরে কোথাও যেন বাসা বেঁধেছিল এক গভীর একাকিত্ব। অনেক মহান শিল্পীর মতোই তার হাসির আড়ালে লুকিয়ে থাকতো না বলা কিছু গল্প। কই হামদাম না রাহা শুনলে মনে হয় তিনি শুধু গান গাইছেন না, নিজের মনের দরজাটাই খুলে দিচ্ছেন। আশ্চর্যের বিষয়ে, গানটির শিকড় রয়েছে তার জীবনের অনেক পুরনো স্মৃতিতে, কিন্তু কিশোর কুমারের কণ্ঠে সেটি হয়ে উঠেছিল একান্ত ব্যক্তিগত নিঃসঙ্গতার দলিল। কিশোর কুমারের বিষাদের গান কখনো চিৎকার করে না, ধীরে ধীরে হৃদয়ের ভেতরে ঢুকে পড়ে, যেন গভীর রাতে কেউ নিঃশব্দে জানলার পাশে বসে আছে আর নিজেই নিজের সঙ্গে কথা বলছে। হাসি শিল্পী যখন দুঃখ গায়, তখন সেই দুঃখ আর অভিনয় থাকে না, সেটা হয়ে ওঠে এক স্বীকারোক্তি। চলুন এবার আমরা প্রবেশ করি সেই নীরব ঘরে, যেখানে আলো কম, স্মৃতি অনেক বেশি, আর যেখানে কিশোর কুমার তার মনের সবচেয়ে নিঃসঙ্গ কথাগুলো সুরে বুনছেন, উচ্চারণ করছেন।

আজকের আড্ডার একদম শেষ প্রান্তে এসে কিশোর কুমারের জীবনের এমন এক অধ্যায়ে আমরা পৌঁছই যেখানে শিল্পীর স্বাধীনতা আর ক্ষমতার সংঘাত দাঁড়িয়ে যায়। জানেন তো, কিশোর কুমার নিজেকে নিয়েও ভীষণ মজা করতেন, গানেও সেই ছাপ আছে। ডাকে লোকে আমাকে ক্লাউন গানটি শুনলে মনে হয় তিনি যেন নিজের জীবনের গল্পই বলছেন। সবাই হাসছে, সবাই আনন্দ পাচ্ছে, অথচ ক্লাউনের মনের ভেতরে যে অ্যাকচুয়ালি কী লুকিয়ে আছে তার খোঁজ কিন্তু কারোর নেই। কিশোর কুমারের কাছের অনেকেই বলতেন আড্ডার প্রাণকেন্দ্র ছিলেন তিনি, আর সেই প্রাণকেন্দ্র হয়ে থাকা মানুষটা কখনো কখনো হঠাৎ চুপ করে যেতেন। সেই নীরবতার মধ্যেই যেন জন্ম দিত কই হামদাম না রাহা, দুঃখী মন আমার নয়ন সরসী কেন ভরেছে জলে। আর জীবনের শেষ অধ্যায় ভরে গেছিল আরও অনেক অনুভূতি নিয়ে। 13 অক্টোবর 1987 তিনি আমাদের ছেড়ে চলে যান। একাধিক সূত্রে জানা যায় শেষ রেকর্ডেড গান হিসেবে ফিল্ম ওয়াক্ত কি আওয়াজে বাপিলহাইয়ের এই কম্পিটিশনে গুরু গুরু আজাও গুরু এই গানটি আশা ভোঁসলের সঙ্গে ডুয়েটে গেছিলেন। আর ডেস্টিনি কি অদ্ভুত খেলা, 13 অক্টোবর যেদিন তিনি চলে গেলেন সেদিন ছিল তার বড় দাদা অশোক কুমারের জন্মদিন। যেন পরিবার, শিল্প, জীবন, মৃত্যু সব এক অদৃশ্য সার্কেলে এসে দাঁড়িয়েছে, তবুও কিশোর কুমারের জন্য বিদায় শব্দটা ঠিক মানায় না। তিনি চলে যাননি কবি অলবিদা না কেহনা মেরে গীত ইয়াদ রাখনা, শুধু রেডিও ফ্রিকোয়েন্সি বদলেছেন। আজও কেউ যখন কোথাও প্রেমে পড়ছে বাজছে সেই কিশোর কুমার, কেউ একা হচ্ছে বাজছে কিশোর কুমার, কেউ বাইকে চেপে জীবনের দিকে হেসে ছুটছে বাজছে কিশোর কুমার। তাই চিরকিশোর শিল্পীকে জন্মদিনের প্রণাম জানিয়ে, শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজকের মতন আড্ডা জাংশন শেষ করব আমি শুভায়ন এমন একটি গানে যেখানে তিনি নিজেই যেন বলে গেছেন, গান মনে রেখো মানুষটাকে না রাখলেও ক্ষতি নেই, কিন্তু আমরা জানি মানুষটাকেও ভুলতে আমরা কখনোই পারবো না। আমি শুভায়ন radiobanglanet.com এর পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সঙ্গে থাকুন, গান শুনুন, আর মনে রাখুন কিছু কণ্ঠস্বরের বয়স পারে না, তারা থেকে যায় চিরকিশোর হয়ে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ছোটবেলায় আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে তাজমহল মনে করতাম। তার কারণ, তাজমহল ছবিতে দেখেছি আর ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়েছি, স্বচক্ষে দেখে মনে হয়েছিল যে এটাই তাজমহল। যদিও আমার ছোটবেলার ভুল অনেকেই ছোটবেলায় করে থাকেন। তার কারণটা কি জানেন? তার কারণটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং তাজমহলের যে কনস্ট্রাকশন স্টাইল, তার মধ্যে অনেক মিল রয়েছে। ইনফ্যাক্ট, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে তাজমহলের মতো করেই বানানোর চেষ্টা করা হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। যেমন ধরুন, তার সেন্ট্রাল যে গম্বুজটি, সেন্ট্রাল ডোম, সেটি হুবহু তাজমহলের অবিকল নকল বলা যেতে পারে। এবং শুধুমাত্র তাই নয়, যে মারাকানা মার্বেলস দিয়ে তাজমহল তৈরি হয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালকেও ঠিক সেম মারাকানা মার্বেল দিয়েই তৈরি করা হয়েছে। কাজেই ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং তাজমহলের মধ্যে এই রিজেম্বলেন্স কিন্তু সত্যি এক কথায় অনবদ্য। তো রেডিও বাংলানেট ডট কমে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে আমাদের আড্ডা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে ঠিক কি রয়েছে, মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ঠিক কি রয়েছে, সেই কথা বলতে গেলে কিন্তু অনেক কথা বলতে হয়। প্রথমেই বলতে হয় গ্যালারির কথা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে 25টি গ্যালারি রয়েছে। তার মধ্যে রয়েছে আর্মস গ্যালারি, আর্মার গ্যালারি, পোর্ট্রেট গ্যালারি, স্কাল্পচার গ্যালারি, আর্ট গ্যালারি ইত্যাদি বিভিন্ন। সেন্ট্রাল হল রয়েছে, তারই সঙ্গে রয়েছে মিউজিয়াম। যেই মিউজিয়ামে বিভিন্ন দুষ্প্রাপ্য জিনিস তো আছেই, তার সঙ্গে কয়েন্স কালেকশনের একটি মিউজিয়াম রয়েছে, যেখানে গেলে একদম চোখ ছানাপড়া হয়ে যাওয়ার জোগাড়, বুঝলেন তো। রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে, জারি আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে। তো সেটা নিয়েই আরও অনেক কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হওয়ার আগে ওই জায়গায় ঠিক কি ছিল বলুন তো? আমরা মনে করি যে ওই জায়গায় একটি ফাঁকা মাঠ ছিল যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছে, তাই তো? কিন্তু আগে না, সেখানে অন্য একটি জিনিস ছিল। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়াল এখন যে জায়গায় অবস্থিত সেই জায়গায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের আগে ছিল প্রেসিডেন্সি জেল। আগে হ্যাঁ, প্রেসিডেন্সি জেলের প্রথম ঠিকানা ছিল এখন যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়েছে ঠিক সেখানেই। সেটি তারপর ডেমোলিশ করে, অর্থাৎ প্রেসিডেন্সি জেল ডেমোলিশ করে নিয়ে যাওয়া হয় আলিপুরে, এবং তারপরে সেই জায়গায় তৈরি হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এরকম আরও অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে। তার মধ্যে কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করার জন্য যে বিপুল অঙ্কের টাকা খরচ হয়েছিল তার সিংহভাগ ব্যয় করেছিলেন কারা? এই প্রশ্নটা করলে অনেকেই হয়তো বলবেন যে তৎকালীন ব্রিটিশ সরকার, কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি যখন ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হচ্ছে তখন ব্রিটিশ সরকার ভারতীয়দের থেকে কিছু ডোনেশন চেয়েছিলেন এবং তৎকালীন ভারতীয়রা মুক্ত হস্তে দান করেছিলেন সেই কজের জন্য, এবং আলটিমেটলি সেই টাকা থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করার জন্য সিংহভাগ খরচ উঠে আসে এবং যতটুকু টাকা বাকি থাকে ততটুকু দিয়েছিলেন ব্রিটিশ সরকার। এবং এই দুই অঙ্কের যোগ ফলেই তৈরি হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করছি বেশ কিছু কথা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ঘিরে থাকা কাহিনী, গল্প এবং ঘটনা নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে কিন্তু একটা রহস্য দানা বেঁধে আছে, যার সমাধান এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। ব্যাপারটা হচ্ছে একটা লেখা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি গায়ে লেখার আছে বড় বড় করে VRI। এর অর্থ ঠিক কি এখনো পর্যন্ত এটি উদ্ধার করা সম্ভব হয়নি, যদিও অনেকেই মনে করেন যে এটি আসলে একটি অ্যাব্রিভিয়েশন, যার অর্থাৎ মানে যেটি অ্যাকচুয়ালি বলে ভি ফর ভিক্টোরিয়া, আর ফর রেজিনা, আর আই ফর ইম্পারেট্রিক্স, অর্থাৎ ভিক্টোরিয়া দ্য কুইন অ্যান্ড এম্প্রেস। যদিও এখনো পর্যন্ত এটি পরিষ্কার করে বা স্পষ্ট করে ক্লিয়ারলি বলা সম্ভব হয়নি প্রমাণ দিয়ে যে এটাই বলা হয়েছে, কাজেই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এই রহস্য কিন্তু এখনও দানা বেঁধে রয়েছে এবং ভবিষ্যতেও দানা বেঁধে থাকবে বলে আমার মনে হয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যেগুলো কিনা আমরা অনেকেই ঠিকঠাক জানি না। তো কেমন লাগলো বলুন তো এই কথাগুলো জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: ছবির মতো দেশ, ছবির মতো পাহাড়ি দেশ ভুটান। আর সেই ভুটানেই একেবারে ভারতের আসাম সীমান্তে রয়েছে আরও একটা ছবির মতো যেন রূপকথার দেশ, জেলেফু। আর এই জেলেফুকেই এবার গড়ে তোলা হচ্ছে জেলেফু মাইন্ডফুলনেস সিটি, বা যার পোশাকি নাম জিএমসি। সেইভাবে এর মূল উদ্দেশ্যটা ভুটানকে পরবর্তী প্রজন্ম, পরবর্তী শতাব্দীতেও সমান প্রাসঙ্গিক রাখা, রেলিভেন্ট রাখা। এর সঙ্গে ভুটানের যেটা এত বছর ধরে, বছরের পর বছর ধরে চলতে আসা যে ভ্যালুজ, যে কালচার, যে সংস্কৃতি, তাকে ধরে রেখেও আধুনিক সভ্যতা, প্রযুক্তি এর সঙ্গে তাল মিলিয়ে এবং দুটোর মধ্যে একটা সাযুজ্য এস্টাবলিশ করে কীভাবে ভুটানকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আগামী প্রজন্মের জন্য, আগামী শতাব্দীতে, সেই উদ্দেশ্যেই ভুটানের রাজা তার স্বপ্ন, তার দেখা যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গড়ে তোলা হয়েছে একটা পরিকল্পনা। সারা বিশ্ব থেকে বিশেষজ্ঞদের এনে যুক্ত করা হয়েছে এই একটা স্বপ্নের প্রকল্পের সঙ্গে। কী আছে সেই প্রকল্পে এবং আলটিমেটলি কী হয়ে উঠবে, কেমন হয়ে উঠবে এই জিএমসি বা জেলেফু মাইন্ডফুলনেস সিটি, এর রূপকথা এর সমস্তই আমাদের শুনিয়েছেন ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে এই জিএমসির গভর্নর, ডক্টর লোটে জেরিং। কী তিনি বলেছেন এক একান্ত সাক্ষাৎকারে আমরা শুনে নেব এই জিএমসির একেবারে বলা যেতে পারে গোড়ার কথা, এবং জিএমসি কীভাবে গড়ে উঠতে চলেছে তার কথা, একটা ছবির দেশে আর একটা ছবির দেশ গড়ে ওঠার কাহিনী, যেটা অনেক সময় হয়তো মনে হবে কল্পকাহিনী, কিন্তু যা ধীরে ধীরে হয়ে উঠছে বাস্তব। আগামী কয়েক বছরের মধ্যেই বাস্তবায়িত হবে, কিন্তু সেখানেই থেমে থাকবে না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, একটা কন্টিনিউয়াস প্রসেস, যেখানে যে যেরকম সময় এগোবে সেই রকমই এগোবে জিএমসি। আমরা শুনে নেব ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে কি বলেছেন তিনি।
1: ভুটান, সো মে আই আস্ক ইউ হোয়াট ওয়াজ দ্য ট্রিগার বিহাইন্ড গেটিং ইন টু সাচ এ প্রজেক্ট, দ্যাট সেটিং আপ অফ দিস নিউ কাইন্ড অফ সিটি প্রজেক্ট উইচ ইজ কল্ড জিএমসি, সো হোয়াট ওয়াজ দ্য ট্রিগার, হোয়াট প্রম্পটেড ইউ টু গেট ইন টু দিস?
2: Well, it would be very difficult to sum up the answers to this question. We all know, how the world has gone through since COVID times, post-COVID times, and even nowadays through all the geopolitical turmoil. And then right. The vision of GMC actually has emanated from His Majesty's own, I would say, heart, single heart. And knowing His Majesty very well, I can only tell you that it must have taken decades for him, if not he must have thought about it even before he became the king. This is how normally the monarchs of Bhutan always function. By the time public comes to know about it, he or the family would have given 110 thoughts, probably would have consulted a lot of experts, inner circle, friends and advisors. But by the time we knew, it was a formed idea, and it is basically to make sure that Bhutan remains relevant in 21st century and onwards. So Bhutan had always been an independent, never colonized country. We are traditionally rooted. We take a lot of pride in being Bhutanese. By the same time, not being able to keep pace with the changes in the world, needs of the hour, and meeting the expectations of well-educated Bhutanese youth is what His Majesty has realized. Then His Majesty came up with this wonderful idea of two system, one country, basically to solve our current issues, make Bhutan relevant to the world, and be a chapter for reference by the world.
1: So how do you define, or what according to you should be the concept of this mindfulness city or mindful prosperity?
2: At the very surface, everybody tends to link mindfulness to meditation or meditation practices alone. Mindfulness is not just meditation. Mindfulness is not just spirituality. Actually, mindfulness is to be aware in all the decision making that we take on the long-term consequences, long-term needs of an individual, long-term needs of a family, a community, and long-term needs of a country. That is the core message of the mindfulness city, right? To be mindful of about our needs and our future, the path that we have to go. And then as we chart our journey along this path, to be mindful about what everybody calls it, sustainability. Well, the word sustainability is easily used, and you see that in all the documents, but you don't see that physically in many countries or many cities that are economically vibrant. So when we say mindfulness city or GMC, it means to say that the economic growth, the environment sustainability, the cultural traditional preservation, and human well-being, all these to advance side by side, not at the cost of each other. So mindful prosperity is basically to say that that we must gain material wealth without losing our identity, without losing our social cohesion. So that is, in a nutshell, what His Majesty intends behind this GMC, the mindfulness city. So I call it in a little different way. As a surgeon, please allow me to be a little candid here.
1: Yes, sure.
2: When I say mindful, I mean to say it is not only to enrich one's bank accounts, it is to enrich people's lives.

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: তাহলে 24x7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দিয়ে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

ছোটবেলার কিশোর এখন কিশোর কুমার, হারিয়েছে গাঙ্গুলি। বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো। আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র, নিকলতা ক্যুঁ নহীঁ বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠলো ঝড়, ঝড় না ঝড় না কর, আয় কর আয় কর, আমায় করলো দেশান্তর সংসার।

গুরুদক্ষিণার প্রণাম থেকে সোজা চলে এলাম স্বপ্নের দেশে। নমস্কার, আর অনেক অনেক অনেক ভালোবাসা জানাই প্রবাসের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেডিও বাংলা নেটের সমস্ত শ্রোতাকে। আমি শুভায়ন, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন, আড্ডা আর গানে গানে সারাক্ষণ। আজকের আড্ডা শুধু একটি জন্মদিন উদযাপন নয়, আজকের আড্ডা এক বিস্ময় মানবকে ঘিরে, এমন একজন শিল্পী যাকে কোনো একটিমাত্র পরিচয় বেঁধে রাখা যায়নি। জিনিয়াস অনেকেই হন, কিন্তু জিনিয়াসদের মধ্যেও যারা কিংবদন্তি হয়ে ওঠেন তারা জন্মান শতাব্দীতে হয়তো একাধজন। তিনি গায়ক, অভিনেতা, সুরকার, প্রযোজক, পরিচালক, লেখক, কমেডিয়ান, আবার নিজের জীবনের একমাত্র সংজ্ঞাহীন কবিও। মনে হচ্ছে না একই অঙ্গে এত রূপ? এক্স্যাক্টলি তাই, যার গানে দশকের পর দশক কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুয়াহাটি থেকে গুজরাট জাস্ট বুঁদ হয়েছিল, যিনি ভালোবাসার আগুন চালিয়েছিলেন মনের ময়ূর মহলে, যার দীপ নেভানো রাতে হাওয়া মেঘ সরিয়ে দেখা দিয়েছিল পূর্ণিমার চাঁদ। আজকের আড্ডা জাংশনে তাকে ঘিরেই সব আলোচনা। নিশ্চয়ই এতক্ষণই বুঝতে পেরেছেন, বুঝে গেছেন কার কথা বলছি, কারণ তিনি অনুষ্ঠানের শুরুতেই আজ গানে গানে নিজের পরিচয় দিয়ে দিয়েছেন। ইয়েস, আই অ্যাম টকিং অ্যাবাউট দ্য ওয়ান অ্যান্ড ওনলি এভারগ্রিন ভার্সাটাইল কিশোর কুমার। এই যে উপমাগুলো দিচ্ছিলাম সব কিন্তু তার গানের লাইন থেকে ধার করা, সেই সব থাকবে আজকের প্লেলিস্টে। তবে শুরুতেই পরপর শুনে নেব তিনটে গান, যার মধ্যে স্বপ্ন আছে, পাহাড়ি বাতাস তো আছেই, টয় ট্রেন আছে, মিলন তিথির পূর্ণিমার চাঁদ, আর রয়েছে রাজেশ খান্নার চোখে ভবিষ্যতে স্টারডমের প্রথম।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায়?
0: etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সালটা 1929, চৌঠা আগস্ট। মধ্যপ্রদেশের খণ্ডোয়ায় জন্ম নিয়েছিলেন আভাস কুমার গাঙ্গুলি। পরে পৃথিবী তাকে চিনল কিশোর কুমার নামে। তার বড় দাদা অশোক কুমার তখন বম্বে টকিজের এক বড় নাম। সেই সূত্রে আভাসের মুম্বাই যাত্রা। কিন্তু মজার কথা, তিনি প্রথমে নায়ক হতে চাননি, মন পড়েছিল সেই গানেই। তবু অভিনয়ে গান হাসি দুষ্টুমি সব মিলিয়ে মানুষটা নিজেই হয়ে উঠল এক চলন্ত সিনেমা। আর ভাবুন তো, যিনি কখনো দীর্ঘদিনে সেই প্রচলিত গুরু শিষ্য পদ্ধতিতে তালিম নেননি, তিনি পরে হয়ে উঠলেন ভারতীয় প্লেব্যাক সিঙ্গিং এর সবচেয়ে ভার্সেটাইল কণ্ঠগুলোর মধ্যে একজন। তার প্রথম শুরু রেডিও, গ্রামোফোন আর কেএল সাইকেলের গান দিয়ে। কিন্তু সে অনুকরণ ভেঙে জন্ম নিল এক নিজস্ব কণ্ঠস্বর, একেবারে আলাদা, দুষ্টু মিষ্টি প্রাণোচ্ছল, কখনো আকুল কখনো পাগল, কখনো শিশুর মতো নির্ভেজাল। আজকের এই বিশেষ পর্বের নাম তাই আমরা দিয়েছি চিরকিশোর। এই যে গানগুলো শুনলেন, এটাকে শুধু একটা রোমান্টিক হিট বললে ভুল হবে। এই গান আসলে বাংলা ও হিন্দি ছবির প্লেব্যাক ল্যান্ডস্কেপে বদলে দেওয়া এক মুহূর্ত। 1969 আরাধনা ছবির গানগুলো কার্যত কিশোর কুমারকে নতুন করে প্রতিষ্ঠা করে দিল। আর আগে মোহাম্মদ রফি ছিলেন পুরুষ প্লেব্যাক সিঙ্গিংয়ের সবচেয়ে বড় নাম, কিন্তু আরাধনার পর রাজেশ খান্না আর কিশোর কুমারের যুগলবন্দী যেন হিন্দি সিনেমায় নতুন প্রেমের অভিধান লিখে দিল। মেরে স্বপ্নো কি রানীর শুটিংয়ে রাজেশ খান্না জিপে, শর্মিলা ঠাকুর টয় ট্রেনে, রোম্যান্সটা যেন চলন্ত পাহাড়ি একটা পোস্টকার্ড। আরাধনার আরেকটি গান রূপ তেরা মাস্তানা কিশোর কুমারকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এনে দেয়। গানটি সুর করেছিলেন এস ডি বর্মন, আর সহায়কের ভূমিকায় পালন করতে দেখা যায় আর ডি বর্মনকে। কিশোর কুমারের গলায় প্রেম, কখনো কিশোর বয়সের উচ্ছ্বাস, কখনো প্রৌঢ় আবেগ, আবার কখনো ঝড়ের আগের নিস্তব্ধতা এনে দিয়েছে। আর সেই কারণে তিনি আলাদা এবং তার গানের সময় সীমানা কখনো বাঁধ মানেনি। এবার চলুন এমন এক গানের কাছে যাই যেখানে পূর্ণিমার আলো, নিস্তব্ধ রাত আর প্রেম মিলেমিশে একাকার হয়ে তৈরি হয়েছে এক অনন্ত আলো ছায়ার কেমিস্ট্রি। যে গান আজও বাজলেই মনে হয় রাতটা যেন একটু বেশি জ্যোৎস্নাময় হয়ে উঠলো।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রাজেশ খান্না ও কিশোর কুমার যেন দুটো শরীর একটা আত্মা। আপকি কসম থেকে চিঙ্গারি কই ভরকে থেকে চলা যাতা হুঁ শুনলেই বোঝা যায় কিশোর কুমার শুধু গান গাইতেন না, দৃশ্যের তাপমাত্রা বদলে দিতেন, সেই ক্ষমতা তার ছিল। একজন প্লেব্যাক সিঙ্গারের কাজ সাধারণত নায়কের ঠোঁটে কণ্ঠ দেওয়া, কিন্তু কিশোরের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়ে যেত। অনেক সময় মনে হতো নায়ক যেন কিশোর কুমারের গলার শরীর ধার নিয়ে অভিনয় করছেন। রাজেশ খান্নার সুপারস্টার ইমেজ তৈরি হওয়ার পেছনে তার ওন চাম তো ছিলই, কিন্তু কিশোর কুমারের কণ্ঠ সেই চামকে যেন কয়েক গুণ ইমোশনাল গ্লো দিয়েছিল, যা দর্শককে একেবারে ব্যক্তিগত স্তরে ছুঁয়ে যেত। ইয়ে শাম মাস্তানি থেকে কোরা কাগজ থাইয়ে মান মেরা, জিন্দেগি কা সফর থেকে প্যার দিওয়ানা হোতা হ্যায় মস্তানা হোতা হ্যায়, একটার পর একটা গান যেন রাজেশ কিশোর যুগলবন্দীকে মিত বানিয়ে দিল বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। একটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ্য করেছেন, রাজেশ খান্না স্ক্রিনে খুব বেশি নড়াচড়া করতেন না, চোখ মাথা টিল্ট, হালকা স্মাইল, একটু হাতের জেস্টার, আর সেই কম মুভমেন্টের ভিতর কিশোরের কণ্ঠ চলত এক আলাদা মোবিলিটি নিয়ে, ফলে ছবির দৃশ্য যেমন বাইরে স্থির, ভিতরে কিন্তু একটা চলমান নদী। আসলে কিশোর কুমারের গলা ছিল ক্যামেরা ফ্রেন্ডলি, ভয়েস ক্লোজ আপে যেমন কাজ করে তেমনি লং শটেও দুর্দান্ত হিট। চোখের ভাষাকে শব্দে অনুবাদ করার এক অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর। এবার তাহলে আড্ডা জাংশনের লং শটে চলে যাওয়া যাক, যেখানে চোখ পড়বে নীল নীল আকাশে, আবার অনুভূতি নেব হাওয়ায়, যে হাওয়া মেঘও সরায় ফুলও সরায়। আর তারই ফাঁকে যদি সুযোগ থাকে তাহলে কান পাতবো নিরুপমার সঙ্গে কথোপকথনে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: দু চোখে দেখি না তোমায়, তবু আছো, তুমি আছো,

কিশোর কুমার মানেই কিন্তু এক অদ্ভুত শব্দের খেলা। তিনি গানকে কখনো সরল পথে হাঁটতেই দেননি। কোথাও হঠাৎ হাসি, হঠাৎ কান্না, হঠাৎ পাহাড়ি ডাকের মতো ইয়োডেল। ভারতীয় চলচ্চিত্র সঙ্গীত জগতে ইয়োডেলিংয়ের জনপ্রিয় করার ক্ষেত্রে কিশোর কুমারের অবদান কিন্তু অনস্বীকার্য। তিনি প্রায় কিংবদন্তির ভূমিকা পালন করেছিলেন আর তার গান একাধিক জনারে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তার ইয়োডেলিং তার পরিচয়ের অন্যতম সিগনেচার হয়ে ওঠে। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, এই ইয়োডেল কখনো গিমিক ছিল না। জিন্দেগি এক সফর হেসুহানাতে ইয়োডেল যেন জীবনের প্রতি এক বিদ্রোহী হাসি। জীবন অনিশ্চিত, কাল কি হবে কেউ জানে না, কিন্তু আজকের বাতাসে চুল উড়িয়ে হেসে নেওয়া যায়। গানটির ভাইবস অ্যাকচুয়ালি মোটরসাইকেলের গতি নয়, এ যেন আমাদের মনের গতি, পাহাড়ি বাঁকের ঝুঁকি আর এক কেয়ার ফ্রি ফিলোসফি। এখানেই কিশোর কুমার আলাদা। একই মানুষ যখন জিন্দেগি কা সফর গাইছেন তখন একাকিত্বের অন্ধকার যেন ফুটে উঠছে স্ক্রিনে। আবার জিন্দেগি এক সফর এই গানটা যখন গাইছেন তখন মনে হচ্ছে যেন দুঃখকে হেলমেট পরিয়ে বাইকে বসিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই যে লাইফ ইজ ক্রেজি, এই অ্যাটিটিউডটা কিশোর কুমারের সুরের ডিএনএ। চলুন না সেই কথা ভেবেই তার কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে এবার জীবনের হাইওয়েতে একটু উড়ে যাই। হিসেব নিকেশ অভিমান না পাওয়া সব কিছু কিছুক্ষণের জন্যে দূরে সরিয়ে রেখে শুধু বেঁচে থাকার আনন্দটাকে একটু অনুভব করি। কারণ দিনের শেষে এত হাসি, এত কান্না, এত গল্প, এত পথ চলা মিলেই তো জীবন। যাক না যেদিকে যেতে চায় প্রাণ।

0: चला पोरा जिन शेरी शैंपेन
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

দত্তকে একবার নাকি কার্যত গীতিকার বন্দী বানিয়েছিলেন কিশোর কুমার, তবে সেই বন্দিদশার ফলেই জন্ম নিয়েছিল কিছু অমর বাংলা গান। কিশোর কুমারের আদালতে জামিন মিলত গান শেষ হওয়ার পর। মুকুল দত্ত এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কিশোর কুমারের সঙ্গে কাজ করা মানেই নতুন কোনো চমক। একবার কিশোর কুমারের একটি বাংলা আধুনিক গানের জন্য জরুরি ভিত্তিতে কথা দরকার। মুকুল দত্তকে ডেকে পাঠালেন। মুকুলবাবু ভাবলেন, ঠিক আছে, যাবো, আলোচনা করব, কথা লিখে তারপর বাড়ি ফিরে আসব। কিন্তু কিশোর কুমারের পরিকল্পনা ছিল আলাদা। মুকুল দত্ত বাড়িতে পৌঁছানোর পর কিশোর কুমার নাকি বললেন, আজ কথা লিখে না দিলে আপনাকে কিন্তু যেতে দেবো না। প্রথমে মুকুলবাবু সেটাকে মজা ভেবেছিলেন, কিন্তু কিছুক্ষণ পর ব্যাপারটা বুঝতে পারলেন, সত্যিই তাকে সারাদিনের জন্য বাড়িতে বসিয়ে রাখা হয়েছে। লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, আড্ডা, গল্প, গান, হারমোনিয়াম সব কিছু নিয়ে সুরের পরীক্ষা সব চলছে, কিন্তু বাইরে যাওয়ার উপায় নেই। কিশোর কুমারের যুক্তি ছিল খুব সোজা, আপনি বাইরে গেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারবেন, অন্য কাজ করবেন, গান আর হবে না, আগে গান তারপর মুক্তি। শেষ পর্যন্ত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মুকুল দত্ত কিন্তু সেই দিনই গান শেষ করেন, এবং সেই গানগুলির মধ্যে অনেকগুলোই বাংলা আধুনিক গানের সম্পদ হয়ে যায় পরবর্তীকালে। আসুন শুনে নিই পরপর দুটি গান, যেখানে নদী গিয়ে মিশেছে সাগরে, আর সেই সুযোগে ফাঁক পেয়েই পাখি উড়ে গেছে কোনো এক আকাশে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও

যদি কেউ প্রশ্ন করেন কিশোর কুমার প্লেব্যাক সিঙ্গার হিসেবে বেটার নাকি অ্যাক্টর হিসেবে, আমি বলবো এই প্রশ্নটাই অসম্পূর্ণ, কারণ তার গায়কের ভিতরেই অভিনয় ছিল আর অভিনয়ের ভেতরেই গান। চারটে বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন, লুকোচুরি, মধ্যরাতের তারা, একটুকু ছোঁয়া লাগে, দুষ্ট প্রজাপতি। আবার ওদিকে 1968 বড়সান ছবিতে কিশোর কুমার একেবারে অন্য মাত্রায় পৌঁছে যান সিঙ্গার এবং অ্যাক্টর হিসেবে। মেরে সামনে ওয়ালি খিড়কি মে এই গানটিতে ছিল সরলতা, হ্যাঁ প্রেমের গান, কিশোর কুমার ডেলিভারিতে ছিল এক অদ্ভুত নাটকীয়তা। তিনি যেন বোঝেন, জানেন প্রেমে পড়া মানুষ একটু বোকা হয়, একটু নাটুকে হয় আর নিজেই নিজের দর্শক হয়ে যায়। আর পরসান ছবির লেজেন্ডারি দিক ছিল তার কমেডি টাইমিং, তার ওপর উল্টো দিকে ছিলেন স্বয়ং মান্না দে। কিশোর কুমার যেখানে শুধু কৌতুক করছেন না, তিনি মিউজিক্যাল কমেডি করছেন, রাদার তার গ্রামার তৈরি করছেন, শব্দ বিরতি, মুখের এক্সপ্রেশন, চোখের ভাষা, ছটপটানি সব একসঙ্গে চলেছে। এক জানলা থেকে আরেক জানলায় প্রেমের চিঠি উড়ে যাচ্ছে আর সেই চিঠিতে স্ট্যাম্প হিসেবে লেগে থাকছে কিশোর কুমারের কণ্ঠস্বর। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই মানুষটাই আবার কখনো কখনো এমন এমন গান গেয়ে উঠেছেন, এমন কিছু গান যেখানে হাসির আড়াল সরিয়ে দেখা যায় গভীর আত্মকথন। যে মানুষ সবাইকে আনন্দ দিয়েছেন তিনি মাঝে মধ্যে নিজেকেই প্রশ্ন করেছেন, স্মৃতি কি সত্যিই টিকে থাকে, মানুষ কি সত্যি কাউকে মনে রাখে।

0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: 70-80 দশকে অমিতাভ বচ্চনের অ্যাংরি ইয়াং ম্যান ইমেজ যখন পর্দায় বিস্ফোরণ ঘটাচ্ছিল, তেমনই তার গানগুলোর ভেতরেও পাওয়া যাচ্ছিল এক আলাদা বডি ল্যাঙ্গুয়েজ। তৈরি করেছিলেন কিশোর কুমার। এখানে একটা মজার ব্যাপার, কিশোর কুমার যখন রাজেশ খান্নার জন্য গান গাইছেন তখন তার গলায় থাকছে ভেলভেটি রোম্যান্স, আবার অমিতাভ বচ্চনের জন্য প্লেব্যাক সিঙ্গিং যখন করছেন তখন আসছে ব্যারিটোনের ভার, একটু সোয়্যাগ, একটু সার্কাইজম, একটু স্ট্রিট স্মার্ট অ্যাটিটিউড। এই মোল্ড চেঞ্জিং ক্ষমতাই তাকে অসাধারণ করেছে, করে তুলেছে তাকে আমাদের কিশোর কুমার, চিরকিশোর। ভাবুন, এমন একটা গান যেখানে নায়ক আসলে মজা করছেন কিন্তু মিউজিক্যাল স্ট্রাকচার মোটেই হালকা নয়। কিশোর কুমার সেখানে লাইন ধরে ধরে ক্যারেক্টার বিল্ড করছেন, কখনো গুরুগম্ভীর, কখনো পরিহাস, কখনো ফুল থ্রোটেড পারফরমেন্স। এটাই কিশোর কুমারের ম্যাজিক। সত্যি বলতে কি, কিশোর কুমার কখনো গান গাইতেন না, শুধু গান গাইতেন না, গান অভিনয় করতেন, রাতার গানকে অভিনয় করাতেন, আর সেই অভিনয়ের আনন্দই আজও এতটুকু পুরনো হয়নি। চলুন তাহলে একটু দুষ্টুমি, একটু মজার ছলে জীবনের কথাই শোনা যাক, কারণ সব সিংহ জঙ্গলে থাকে না, কেউ কেউ থাকে সঙ্গীত জগতে আমাদের মাথার মুকুট হয়ে।
1: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বুঝলে বুঝলে বাবা অবলাকান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: হিন্দি গানের আকাশে তিনি সূর্য, কিন্তু বাংলা গানের উঠোনেও কিশোর কুমার আমাদের একেবারে নিজের মানুষ। আর যদি উত্তম কুমার ও কিশোর কুমারের প্রসঙ্গ বা কথা তুলি, তাহলে বলতেই হয় বাংলা সিনেমার ইতিহাসে এক জাদুকরি যুগলবন্দি। একজন পর্দায় আবেগ ফুটিয়ে তুলতেন চোখের ভাষায়, আর অন্যজন সেই আবেগকে প্রাণ দিতেন কণ্ঠের জাদুতে। দুজনেই ছিলেন অগাধ জনপ্রিয়তার অধিকারী, কিন্তু শুধুই পেশাগত সম্পর্ক নয়, তাদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব, অফুরন্ত ঠাট্টা তামা, আর ছিল নিখাদ শ্রদ্ধাবোধ। আড্ডায় কিশোর কুমার নাকি অনেকবার দারুণ দক্ষতায় উত্তম কুমারের কথা বলার ভঙ্গি নকল করতেন, উপস্থিত সবাই হাসতে হাসতে লুটোপুটি খেতেন। সবচেয়ে মজার ব্যাপার, মহানায়ক নিজেও সেই অনুকরণ ভীষণভাবে উপভোগ করতেন। এক আচ্ছা ছবি নয়, সাবরমতী, রাজকুমারী, অমানুষ, আনন্দ আশ্রম, বন্দি, নিশান এবং মহানায়কের অভিনীত শেষ ছবি অগুবধু সুন্দরী, একের পর এক ছবিতে উত্তম কুমারের জন্য প্লেব্যাক সিঙ্গিং করেন কিশোর কুমার। শোনা যায় একবার মজা করে উত্তম কুমার বলেছিলেন, আমি শুধু অভিনয়ই করব, বাকিটা কিশোর সামলে নেবে। বাক্যটি হয়তো রসিকতা করে বলা, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে তাদের পারস্পরিক আস্থা এবং শিল্পী সত্তার অদ্ভুত মেলবন্ধন। চলুন এবার ফিরে যাওয়া যাক সেই সোনালী সময়, যখন মহানায়কের মুখে আমরা শুনতে পাই কিশোর কুমারের কণ্ঠ, যা মিলেমিশে একাকার করে বদলে দিয়েছিল তখনকার বাংলা গানের পৃথিবী। দেখি না পৃথিবীটা ঠিক কতটা বদলেছিল তখন।

কিশোর কুমারকে আমরা যতই হাসি খুশি এক্সেন্ট্রিক বলি না কেন, তার ভিতরে কোথাও যেন বাসা বেঁধেছিল এক গভীর একাকিত্ব। অনেক মহান শিল্পীর মতোই তার হাসির আড়ালে লুকিয়ে থাকতো না বলা কিছু গল্প। কই হামদাম না রাহা শুনলে মনে হয় তিনি শুধু গান গাইছেন না, নিজের মনের দরজাটাই খুলে দিচ্ছেন। আশ্চর্যের বিষয়ে, গানটির শিকড় রয়েছে তার জীবনের অনেক পুরনো স্মৃতিতে, কিন্তু কিশোর কুমারের কণ্ঠে সেটি হয়ে উঠেছিল একান্ত ব্যক্তিগত নিঃসঙ্গতার দলিল। কিশোর কুমারের বিষাদের গান কখনো চিৎকার করে না, ধীরে ধীরে হৃদয়ের ভেতরে ঢুকে পড়ে, যেন গভীর রাতে কেউ নিঃশব্দে জানলার পাশে বসে আছে আর নিজেই নিজের সঙ্গে কথা বলছে। হাসি শিল্পী যখন দুঃখ গায়, তখন সেই দুঃখ আর অভিনয় থাকে না, সেটা হয়ে ওঠে এক স্বীকারোক্তি। চলুন এবার আমরা প্রবেশ করি সেই নীরব ঘরে, যেখানে আলো কম, স্মৃতি অনেক বেশি, আর যেখানে কিশোর কুমার তার মনের সবচেয়ে নিঃসঙ্গ কথাগুলো সুরে বুনছেন, উচ্চারণ করছেন।

আজকের আড্ডার একদম শেষ প্রান্তে এসে কিশোর কুমারের জীবনের এমন এক অধ্যায়ে আমরা পৌঁছই যেখানে শিল্পীর স্বাধীনতা আর ক্ষমতার সংঘাত দাঁড়িয়ে যায়। জানেন তো, কিশোর কুমার নিজেকে নিয়েও ভীষণ মজা করতেন, গানেও সেই ছাপ আছে। ডাকে লোকে আমাকে ক্লাউন, গানটি শুনলে মনে হয় তিনি যেন নিজের জীবনের গল্পই বলছেন। সবাই হাসছে, সবাই আনন্দ পাচ্ছে, অথচ ক্লাউনের মনের ভেতরে যে অ্যাকচুয়ালি কি লুকিয়ে আছে তার খোঁজ কিন্তু কারোর নেই। কিশোর কুমারের কাছের অনেকেই বলতেন আড্ডার প্রাণকেন্দ্র ছিলেন তিনি, আর সেই প্রাণকেন্দ্র হয়ে থাকা মানুষটা কখনো কখনো হঠাৎ চুপ করে যেতেন। সেই নীরবতার মধ্যেই যেন জন্ম দিত কই হামদাম না রাহা, দুঃখী মন আমার, নয়ন সরসী কেন ভরেছে জলে। আর জীবনের শেষ অধ্যায় ভরে গেছিল আরও অনেক অনুভূতি নিয়ে। 13 অক্টোবর 1987 তিনি আমাদের ছেড়ে চলে যান। একাধিক সূত্রে জানা যায় শেষ রেকর্ডেড গান হিসেবে ফিল্ম ওয়াক্ত কি আওয়াজে বাপিলহাইয়ের এই কম্পিটিশনে গুরু গুরু আজাও গুরু এই গানটি আশা ভোঁসলের সঙ্গে ডুয়েটে গেছিলেন। আর ডেস্টিনি কি অদ্ভুত খেলা, 13 অক্টোবর যেদিন তিনি চলে গেলেন সেদিন ছিল তার বড় দাদা অশোক কুমারের জন্মদিন। যেন পরিবার, শিল্প, জীবন, মৃত্যু সব এক অদৃশ্য সার্কেলে এসে দাঁড়িয়েছে, তবুও কিশোর কুমারের জন্য বিদায় শব্দটা ঠিক মানায় না। তিনি চলে যাননি কবি অলবিদা না কেহনা, মেরে গীত ইয়াদ রাখনা, শুধু রেডিও ফ্রিকোয়েন্সি বদলেছেন। আজও কেউ যখন কোথাও প্রেমে পড়ছে বাজছে সেই কিশোর কুমার, কেউ একা হচ্ছে বাজছে কিশোর কুমার, কেউ বাইকে চেপে জীবনের দিকে হেসে ছুটছে বাজছে কিশোর কুমার। তাই চিরকিশোর শিল্পীকে জন্মদিনের প্রণাম জানিয়ে, শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজকের মতন আড্ডা জাংশন শেষ করব আমি শুভায়ন এমন একটি গানে যেখানে তিনি নিজেই যেন বলে গেছেন, গান মনে রেখো, মানুষটাকে না রাখলেও ক্ষতি নেই, কিন্তু আমরা জানি মানুষটাকেও ভুলতে আমরা কখনোই পারবো না। আমি শুভায়ন radiobanglanet.com এর পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সঙ্গে থাকুন, গান শুনুন, আর মনে রাখুন কিছু কণ্ঠস্বরের বয়স পারে না, তারা থেকে যায় চিরকিশোর হয়ে।

ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধুমাত্র কলকাতা তথা ভারতবর্ষ নয়, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য। তো রেডিও বাংলানাই ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামী দু ঘন্টা আমাদের এই শনিবারের আড্ডার আসর কিন্তু জমে উঠতে চলেছে কলকাতার তথা বিশ্বের অন্যতম ল্যান্ডমার্ক ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এত গল্প, এত কাহিনী, এত ঘটনা আছে যেগুলো কিনা অনেকেই আমরা ঠিকঠাক জানি না, কিন্তু সেই সমস্ত কথা কিন্তু সত্যি প্রচণ্ড ইন্টারেস্টিং। কাজেই আজকে আমাদের শনিবারের আড্ডার আসরে হারানো সুরের আসর জমে থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এবং তাকে ঘিরে থাকা গল্প, ঘটনা এবং তথ্যকে নিয়ে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

দিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের আর্কিটেকচারের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন এখানে একটা অনন্য ব্যাপার আছে। কি সেই অনন্য ব্যাপার বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে স্ট্রাকচারটা, সেটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, তার মধ্যে দুটো ঘরানার মিল রয়েছে। একটা হচ্ছে ইউরোপিয়ান আর্কিটেকচারাল স্টাইল এবং আরেকটি হচ্ছে মুঘল এম্পায়ারদের যে আর্কিটেকচারের স্টাইল ছিল সেটা। এই দুটো একসঙ্গে মিলেমিশে তৈরি হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং এই স্ট্রাকচারেরকে বলে ইন্দো স্যারাসেনিক আর্কিটেকচারাল স্ট্রাকচার। আর এটার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এরকম অনেক গল্প, অনেক কাহিনী, অনেক ঘটনা আছে, যেগুলো আমি শেয়ার করছি আজকে আপনার সঙ্গে আমাদের হারানো সুরের আড্ডার আসরে, আর সেটাই শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

অবশ্যই গোটা ভারতবর্ষ তো বটেই, গোটা পৃথিবীর কাছে অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণের কেন্দ্রবিন্দু। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল শুরু হয়েছিল কাজ 1906 খ্রিস্টাব্দে এবং এর শিলান্যাস করেছিলেন তৎকালীন প্রিন্স অফ ওয়েলস, এবং তারপরেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ জোর কদমে শুরু হয়ে যায়। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এরকম আরও অনেক কথা, অনেক কাহিনী, গল্প আছে যেগুলো ওয়েট করবে আপনার জন্য একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতে খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু। রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে অ্যাঞ্জেল অফ ভিক্টোরির নাম। তো অ্যাঞ্জেল অফ ভিক্টোরি ব্যাপারটা ঠিক কি, যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে গম্বুজটি তার উপরে একটি পরী রয়েছে যার দুটি ডানা বাতাসে ছড়ানো রয়েছে এবং হাত দুটোতে ধরা আছে একটি বাঁশি। তো হাওয়া যেই দিকে বয় সেই পরীও কিন্তু সেদিকে ঘুরে যায়, তার কারণ পরীর একদম অর্থাৎ পরীর স্ট্যাচুর ঠিক নিচে বল বেয়ারিং লাগানো রয়েছে। অনেক আগে শোনা যায় যে যে বাঁশিটি ছিল সেই বাঁশিটি থেকে নাকি সুরও বেরোতো, কিন্তু পরবর্তীকালে সেই বাঁশি থেকে সুর বেরোনো বন্ধ হয়ে গেছে, যদিও পরীর ঘোড়া কিন্তু এখনও পর্যন্ত থামেনি এবং তাকেই বলা হয় অ্যাঞ্জেল অফ ভিক্টোরি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

ভিক্টোরিয়া মেমোরিয়াল বেশ বড়সড় একটি জায়গা জুড়ে অবস্থিত। সেখানে রয়েছে বড় বড় পুকুর, পার্ক, উদ্যান ইত্যাদি। কিন্তু তার সঙ্গে আরও কিছু জিনিস রয়েছে যেগুলো কিনা এক কথায় অনবদ্য। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে রয়েছে কিছু দুর্দান্ত স্ট্যাচু, কিছু স্কাল্পচার। সেই সমস্ত স্ট্যাচুর মধ্যে প্রেজুডিস অ্যান্ড জাস্টিস থেকে আরম্ভ করে মাদারহুড ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর স্ট্যাচু রয়েছে, এবং সেই সমস্ত স্ট্যাচু এক কথায় শিল্প নৈপুণ্যের এক উন্নতির বার্তা এখনো পর্যন্ত বহন করে চলেছে। তো রেডিও বাংলানে ডট কমে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ছোটবেলায় আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে তাজমহল মনে করতাম। তার কারণ, তাজমহল ছবিতে দেখেছি আর ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়েছি, স্বচক্ষে দেখে মনে হয়েছিল যে এটাই তাজমহল। যদিও আমার ছোটবেলার ভুল অনেকেই ছোটবেলায় করে থাকেন। তার কারণটা কি জানেন? তার কারণটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং তাজমহলের যে কনস্ট্রাকশন স্টাইল, তার মধ্যে অনেক মিল রয়েছে। ইনফ্যাক্ট, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে তাজমহলের মতো করেই বানানোর চেষ্টা করা হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। যেমন ধরুন, তার সেন্ট্রাল যে গম্বুজটি, সেন্ট্রাল ডোম, সেটি হুবহু তাজমহলের অবিকল নকল বলা যেতে পারে। এবং শুধুমাত্র তাই নয়, যে মারাকানা মার্বেলস দিয়ে তাজমহল তৈরি হয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালকেও ঠিক সেম মারাকানা মার্বেল দিয়েই তৈরি করা হয়েছে। কাজেই ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং তাজমহলের মধ্যে এই রিজেম্বলেন্স কিন্তু সত্যি এক কথায় অনবদ্য। তো রেডিও বাংলানেট ডট কমে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে আমাদের আড্ডা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে ঠিক কি রয়েছে, মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ঠিক কি রয়েছে, সেই কথা বলতে গেলে কিন্তু অনেক কথা বলতে হয়। প্রথমেই বলতে হয় গ্যালারির কথা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে 25টি গ্যালারি রয়েছে। তার মধ্যে রয়েছে আর্মস গ্যালারি, আর্মার গ্যালারি, পোর্ট্রেট গ্যালারি, স্কাল্পচার গ্যালারি, আর্ট গ্যালারি ইত্যাদি বিভিন্ন। সেন্ট্রাল হল রয়েছে, তারই সঙ্গে রয়েছে মিউজিয়াম। যেই মিউজিয়ামে বিভিন্ন দুষ্প্রাপ্য জিনিস তো আছেই, তার সঙ্গে কয়েন্স কালেকশনের একটি মিউজিয়াম রয়েছে, যেখানে গেলে একদম চোখ ছানাপড়া হয়ে যাওয়ার জোগাড়, বুঝলেন তো। রেডিও বাংলায় ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে, জারি আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে। তো সেটা নিয়েই আরও অনেক কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হওয়ার আগে ওই জায়গায় ঠিক কী ছিল বলুন তো? আমরা মনে করি যে ওই জায়গায় একটি ফাঁকা মাঠ ছিল যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছে, তাই তো? কিন্তু আগে না, সেখানে অন্য একটি জিনিস ছিল। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়াল এখন যে জায়গায় অবস্থিত সেই জায়গায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের আগে ছিল প্রেসিডেন্সি জেল। আগে হ্যাঁ, প্রেসিডেন্সি জেলের প্রথম ঠিকানা ছিল এখন যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়েছে ঠিক সেখানেই। সেটি তারপর ডেমোলিশ করে, অর্থাৎ প্রেসিডেন্সি জেল ডেমোলিশ করে নিয়ে যাওয়া হয় আলিপুরে, এবং তারপরে সেই জায়গায় তৈরি হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এরকম আরও অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে, তার মধ্যে কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকম ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করার জন্য যে বিপুল অঙ্কের টাকা খরচ হয়েছিল তার সিংহভাগ ব্যয় করেছিলেন কারা? এই প্রশ্নটা করলে অনেকেই হয়তো বলবেন যে তৎকালীন ব্রিটিশ সরকার, কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি যখন ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হচ্ছে তখন ব্রিটিশ সরকার ভারতীয়দের থেকে কিছু ডোনেশন চেয়েছিলেন এবং তৎকালীন ভারতীয়রা মুক্ত হস্তে দান করেছিলেন সেই কজের জন্য, এবং আলটিমেটলি সেই টাকা থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করার জন্য সিংহভাগ খরচ উঠে আসে এবং যতটুকু টাকা বাকি থাকে ততটুকু দিয়েছিলেন ব্রিটিশ সরকার, এবং এই দুই অঙ্কের যোগ ফলেই তৈরি হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করছি বেশ কিছু কথা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ঘিরে থাকা কাহিনী, গল্প এবং ঘটনা নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে কিন্তু একটা রহস্য দানা বেঁধে আছে, যার সমাধান এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। ব্যাপারটা হচ্ছে একটা লেখা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি গায়ে লেখা আছে বড় বড় করে VRI। এর অর্থ ঠিক কি এখনো পর্যন্ত এটি উদ্ধার করা সম্ভব হয়নি, যদিও অনেকেই মনে করেন যে এটি আসলে একটি অ্যাব্রিভিয়েশন, যার অর্থাৎ মানে যেটি অ্যাকচুয়ালি বলে ভি ফর ভিক্টোরিয়া, আর ফর রেজিনা, আর আই ফর ইম্পারেট্রিক্স, অর্থাৎ ভিক্টোরিয়া দ্য কুইন অ্যান্ড এম্প্রেস। যদিও এখনো পর্যন্ত এটি পরিষ্কার করে বা স্পষ্ট করে ক্লিয়ারলি বলা সম্ভব হয়নি প্রমাণ দিয়ে যে এটাই বলা হয়েছে, কাজেই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এই রহস্য কিন্তু এখনও দানা বেঁধে রয়েছে এবং ভবিষ্যতেও দানা বেঁধে থাকবে বলে আমার মনে হয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যেগুলো কিনা আমরা অনেকেই ঠিকঠাক জানি না। তো কেমন লাগলো বলুন তো এই কথাগুলো জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: ছবির মতো দেশ, ছবির মতো পাহাড়ি দেশ ভুটান। আর সেই ভুটানেই একেবারে ভারতের আসাম সীমান্তে রয়েছে আরও একটা ছবির মতো যেন রূপকথার দেশ, জেলেফু। আর এই জেলেফুকেই এবার গড়ে তোলা হচ্ছে জেলেফু মাইন্ডফুলনেস সিটি, বা যার পোশাকি নাম জিএমসি। সেইভাবে এর মূল উদ্দেশ্যটা ভুটানকে পরবর্তী প্রজন্ম, পরবর্তী শতাব্দীতেও সমান প্রাসঙ্গিক রাখা, রেলিভেন্ট রাখা। এর সঙ্গে ভুটানের যেটা এত বছর ধরে, বছরের পর বছর ধরে চলতে আসা যে ভ্যালুজ, যে কালচার, যে সংস্কৃতি, তাকে ধরে রেখেও আধুনিক সভ্যতা, প্রযুক্তি এর সঙ্গে তাল মিলিয়ে এবং দুটোর মধ্যে একটা সাযুজ্য এস্টাবলিশ করে কীভাবে ভুটানকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আগামী প্রজন্মের জন্য, আগামী শতাব্দীতে, সেই উদ্দেশ্যেই ভুটানের রাজা তার স্বপ্ন, তার দেখা যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গড়ে তোলা হয়েছে একটা পরিকল্পনা। সারা বিশ্ব থেকে বিশেষজ্ঞদের এনে যুক্ত করা হয়েছে এই একটা স্বপ্নের প্রকল্পের সঙ্গে। কি আছে সেই প্রকল্পে এবং আলটিমেটলি কি হয়ে উঠবে, কেমন হয়ে উঠবে এই জিএমসি বা জেলেফু মাইন্ডফুলনেস সিটি, এর রূপকথা এর সমস্তই আমাদের শুনিয়েছেন ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে এই জিএমসির গভর্নর, ডক্টর লোটে জেরিং। কি তিনি বলেছেন এক একান্ত সাক্ষাৎকারে আমরা শুনে নেব এই জিএমসির একেবারে বলা যেতে পারে গোড়ার কথা এবং জিএমসি কীভাবে গড়ে উঠতে চলেছে তার কথা। একটা ছবির দেশে আর একটা ছবির দেশ গড়ে ওঠার কাহিনী, যেটা অনেক সময় হয়তো মনে হবে কল্পকাহিনী, কিন্তু যা ধীরে ধীরে হয়ে উঠছে বাস্তব। আগামী কয়েক বছরের মধ্যেই বাস্তবায়িত হবে, কিন্তু সেখানেই থেমে থাকবে না। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, একটা কন্টিনিউয়াস প্রসেস, যেখানে যেরকম সময় এগোবে সেই রকমই এগোবে জিএমসি। আমরা শুনে নেব ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে কি বলেছেন তিনি।
1: ভুটান, সো মে আই আস্ক ইউ, হোয়াট ওয়াজ দ্য ট্রিগার বিহাইন্ড গেটিং ইন টু সাচ এ প্রজেক্ট, দ্যাট সেটিং আপ অফ দিস নিউ কাইন্ড অফ টাউন সিটি প্রজেক্ট হুইচ ইজ কল্ড জিএমসি? সো হোয়াট ওয়াজ দ্য ট্রিগার, হোয়াট প্রম্পটেড ইউ টু গেট ইন টু দিস?
2: Well, it would be very difficult to sum up the answers to this question. We all know, how the world has gone through since COVID times, post-COVID times, and even nowadays, through all the geopolitical turmoil. And then the vision of GMC actually has emanated from His Majesty's own, I would say, heart, single heart. And knowing His Majesty very well, I can only tell you that it must have taken decades for him. If not, he must have thought about it even before he became the king. This is how normally the monarchs of Bhutan always function. By the time public comes to know about it, he or the family would have given 110 thoughts, probably would have consulted a lot of experts, inner circle, friends and advisors. But by the time we knew, it was a formed idea, and it is basically to make sure that Bhutan remains relevant in 21st century and onwards. So Bhutan had always been an independent, never colonized country. We are traditionally rooted. We take a lot of pride in being Bhutanese. By the same time, not being able to keep pace with the changes in the world, needs of the hour, and meeting the expectations of well-educated Bhutanese youth is what His Majesty has realized. Then His Majesty came up with this wonderful idea of two system, one country, basically to solve our current issues, make Bhutan relevant to the world, and be a chapter for reference by the world.
1: So how do you define, or what according to you should be the concept of this mindfulness city or mindful prosperity?
2: At the very surface, everybody tends to link mindfulness to meditation or meditation practices alone. Mindfulness is not just meditation. Mindfulness is not just spirituality. Actually, mindfulness is to be aware in all the decision making that we take on the long-term consequences, long-term needs of an individual, long-term needs of a family, a community, and long-term needs of a country. That is the core message of the mindfulness city, right? To be mindful of about our needs and our future, the path that we have to go. And then as we chart our journey along this path, to be mindful about what everybody calls it, sustainability. Well, the word sustainability is easily used, and you see that in all the documents, but you don't see that physically in many countries or many cities that are economically vibrant. So when we say mindfulness city or GMC, it means to say that the economic growth, the environment sustainability, the cultural traditional preservation, and human well-being, all these to advance side by side, not at the cost of each other. So mindful prosperity is basically to say that that we must gain material wealth without losing our identity, without losing our social cohesion. So that is, in a nutshell, what His Majesty intends behind this GMC, the mindfulness city. So I call it in a little different way. As a surgeon, please allow me to be a little candid here.
1: Yes, sure.
2: When I say mindful, I mean to say it is not only to enrich one's bank accounts, it is to enrich people's lives.

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা। বাঙালির অন্যতম ঠিকানা।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspot team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ radiobanglanet.com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দিয়ে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতুম জানেন?

ছোটবেলার কিশোর এখন কিশোর কুমার, হারিয়েছে গাঙ্গুলি। বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো। আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র, নিকলতা কিউ নহি বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রাহা হ্যায় জিসকে জুতে তুজে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠলো ঝড়, ঝড় না ঝড় না, কর আয় কর আয় কর আমায় করলো দেশান্তর সংসার।

গুরুদক্ষিণার প্রণাম থেকে সোজা চলে এলাম স্বপ্নের দেশে। নমস্কার, আর অনেক অনেক অনেক ভালোবাসা জানাই প্রবাসের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেডিও বাংলা নেটের সমস্ত শ্রোতাকে। আমি শুভায়ন, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন, আড্ডা আর গানে গানে সারাক্ষণ। আজকের আড্ডা শুধু একটি জন্মদিন উদযাপন নয়, আজকের আড্ডা এক বিস্ময় মানবকে ঘিরে, এমন একজন শিল্পী যাকে কোনো একটিমাত্র পরিচয় বেঁধে রাখা যায়নি। জিনিয়াস অনেকেই হন, কিন্তু জিনিয়াসদের মধ্যেও যারা কিংবদন্তি হয়ে ওঠেন তারা জন্মান শতাব্দীতে হয়তো একাধজন। তিনি গায়ক, অভিনেতা, সুরকার, প্রযোজক, পরিচালক, লেখক, কমেডিয়ান, আবার নিজের জীবনের একমাত্র সংজ্ঞাহীন কবিও। মনে হচ্ছে না একই অঙ্গে এত রূপ? এক্স্যাক্টলি তাই, যার গানে দশকের পর দশক কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুয়াহাটি থেকে গুজরাট জাস্ট বুঁদ হয়েছিল, যিনি ভালোবাসার আগুন চালিয়েছিলেন মনের ময়ূর মহলে, যার দীপ নেভানো রাতে হাওয়া মেঘ সরিয়ে দেখা দিয়েছিল পূর্ণিমার চাঁদ। আজকের আড্ডা জাংশনে তাকে ঘিরেই সব আলোচনা। নিশ্চয়ই এতক্ষণই বুঝতে পেরেছেন, বুঝে গেছেন কার কথা বলছি, কারণ তিনি অনুষ্ঠানের শুরুতেই আজ গানে গানে নিজের পরিচয় দিয়ে দিয়েছেন। ইয়েস, আই অ্যাম টকিং অ্যাবাউট দ্য ওয়ান অ্যান্ড ওনলি এভারগ্রিন ভার্সাটাইল কিশোর কুমার। এই যে উপমাগুলো দিচ্ছিলাম সব কিন্তু তার গানের লাইন থেকে ধার করা, সেই সব থাকবে আজকের প্লেলিস্টে। তবে শুরুতেই পরপর শুনে নেব তিনটে গান, যার মধ্যে স্বপ্ন আছে, পাহাড়ি বাতাস তো আছেই, টয় ট্রেন আছে, আছে মিলনতিথির পূর্ণিমার চাঁদ, আর রয়েছে রাজেশ খান্নার চোখে ভবিষ্যতে স্টারডমের প্র

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

পড়েছিল সেই গানেই। তবু অভিনয়ে গান হাসি দুষ্টুমি সব মিলিয়ে মানুষটা নিজেই হয়ে উঠল এক চলন্ত সিনেমা। আর ভাবুন তো, যিনি কখনো দীর্ঘদিনে সেই প্রচলিত গুরু শিষ্য পদ্ধতিতে তালিম নেননি, তিনি পরে হয়ে উঠলেন ভারতীয় প্লেব্যাক সিঙ্গিংয়ের সবচেয়ে ভার্সেটাইল কণ্ঠগুলোর মধ্যে একজন। তার প্রথম শুরু রেডিও, গ্রামোফোন আর কেএল সাইকেলের গান দিয়ে, কিন্তু সে অনুকরণ ভেঙে জন্ম নিল এক নিজস্ব কণ্ঠস্বর, একেবারে আলাদা, দুষ্টু মিষ্টি প্রাণোচ্ছল, কখনো আকুল কখনো পাগল কখনো শিশুর মতো নির্ভেজাল। আজকের এই বিশেষ পর্বের নাম তাই আমরা দিয়েছি চিরকিশোর। এই যে গানগুলো শুনলেন, এটাকে শুধু একটা রোমান্টিক হিট বললে ভুল হবে। এই গান আসলে বাংলা ও হিন্দি ছবির প্লেব্যাক ল্যান্ডস্কেপে বদলে দেওয়া এক মুহূর্ত। 1969 আরাধনা ছবির গানগুলো কার্যত কিশোর কুমারকে নতুন করে প্রতিষ্ঠা করে দিল। আর আগে মোহাম্মদ রফি ছিলেন পুরুষ প্লেব্যাক সিঙ্গিংয়ের সবচেয়ে বড় নাম, কিন্তু আরাধনার পর রাজেশ খান্না আর কিশোর কুমারের যুগলবন্দী যেন হিন্দি সিনেমায় নতুন প্রেমের অভিধান লিখে দিল। মেরে স্বপ্ন কি রানীর শুটিংয়ে রাজেশ খান্না জিপে, শর্মিলা ঠাকুর টয় ট্রেনে, রোম্যান্সটা যেন চলন্ত পাহাড়ি একটা পোস্ট কার্ড। আরাধনার আরেকটি গান রূপ তেরা মাস্তানা কিশোর কুমারকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এনে দেয়। গানটি সুর করেছিলেন এস ডি বর্মন, আর সহায়কের ভূমিকায় পালন করতে দেখা যায় আর ডি বর্মনকে। কিশোর কুমারের গলায় প্রেম কখনো কিশোর বয়সের উচ্ছ্বাস, কখনো প্রৌঢ় আবেগ, আবার কখনো ঝড়ের আগের নিস্তব্ধতা এনে দিয়েছে। আর সেই কারণেই তিনি আলাদা এবং তার গানের সময়ের সীমানা কখনো বাঁধ মানেনি। এবার চলুন এমন এক গানের কাছে যাই যেখানে পূর্ণিমার আলো, নিস্তব্ধ রাত আর প্রেম মিলেমিশে একাকার হয়ে তৈরি হয়েছে এক অনন্ত আলো ছায়ার কেমিস্ট্রি। যে গান আজও বাজলেই মনে হয় রাতটা যেন একটু বেশি জ্যোৎস্নাময় হয়ে উঠলো।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রাজেশ খান্না ও কিশোর কুমার যেন দুটো শরীর একটা আত্মা। আফ্রিকাসন থেকে চিঙ্গারি কই ভরকে থেকে চলা যা তা হুঁ শুনলেই বোঝা যায় কিশোর কুমার শুধু গান গাইতেন না, দৃশ্যের তাপমাত্রা বদলে দিতেন, সেই ক্ষমতাটা ছিল। একজন প্লেব্যাক সিঙ্গারের কাজ সাধারণত নায়কের ঠোঁটে কণ্ঠ দেওয়া, কিন্তু কিশোরের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়ে যেত। অনেক সময় মনে হতো নায়ক যেন কিশোর কুমারের গলার শরীর ধার নিয়ে অভিনয় করছেন। রাজেশ খান্না সুপারস্টার ইমেজ তৈরি হওয়ার পেছনে তার ওন চাম তো ছিলই, কিন্তু কিশোর কুমারের কণ্ঠ সেই চামকে যেন কয়েক গুণ ইমোশনাল গ্লো দিয়েছিল, যা দর্শককে একেবারে ব্যক্তিগত স্তরে ছুঁয়ে যেত। ইয়ে শাম মস্তানি থেকে কোরা কাগজ থাইয়ে মান মেরা, জিন্দেগি কা সফর থেকে প্যার দিওয়ানা হোতা হ্যায় মস্তানা হোতা হ্যায়, একটার পর একটা গান যেন রাজেশ কিশোর যুগলবন্দীকে মিথ বানিয়ে দিল বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। একটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ্য করেছেন, রাজেশ খান্না স্ক্রিনে খুব বেশি নড়াচড়া করতেন না, চোখ মাথা টিল্ট, হালকা স্মাইল, একটু হাতের জেস্টার, আর সেই কম মুভমেন্টের ভিতর কিশোরের কণ্ঠ চলত এক আলাদা মোবিলিটি নিয়ে, ফলে ছবির দৃশ্য যেমন বাইরে স্থির, ভিতরে কিন্তু একটা চলমান নদী। আসলে কিশোর কুমারের গলা ছিল ক্যামেরা ফ্রেন্ডলি, ভয়েস ক্লোজ আপে যেমন কাজ করে তেমনি লং শটেও দুর্দান্ত হিট। চোখের ভাষাকে শব্দে অনুবাদ করার এক অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর। এবার তাহলে আড্ডা জাংশনের লং শটে চলে যাওয়া যাক, যেখানে চোখ পড়বে নীল নীল আকাশে, আবার অনুভূতি নেব হাওয়ায়, যে হাওয়া মেঘও সরায় ফুলও সরায়। আর তারই ফাঁকে যদি সুযোগ থাকে তাহলে কান পাতবো নিরুপমার সঙ্গে কথোপকথনে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: দু চোখে দেখি না তোমায়, তবু আছো, তুমি আছো।

কিশোর কুমার মানেই কিন্তু এক অদ্ভুত শব্দের খেলা। তিনি গানকে কখনো সরল পথে হাঁটতেই দেননি। কোথাও হঠাৎ হাসি, হঠাৎ কান্না, হঠাৎ পাহাড়ি ডাকের মতো ইয়োডেল। ভারতীয় চলচ্চিত্র সঙ্গীত জগতে ইয়োডেলিংয়ের জনপ্রিয় করার ক্ষেত্রে কিশোর কুমারের অবদান কিন্তু অনস্বীকার্য। তিনি প্রায় কিংবদন্তির ভূমিকা পালন করেছিলেন আর তার গান একাধিক জনারে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তার ইয়োডেলিং তার পরিচয়ের অন্যতম সিগনেচার হয়ে ওঠে। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, এই ইয়োডেল কখনো গিমিক ছিল না। জিন্দেগি এক সফর হে সুহানাতে ইয়োডেল যেন জীবনের প্রতি এক বিদ্রোহী হাসি। জীবন অনিশ্চিত, কাল কি হবে কেউ জানে না, কিন্তু আজকের বাতাসে চুল উড়িয়ে হেসে নেওয়া যায়। গানটির ভাইবস অ্যাকচুয়ালি মোটরসাইকেলের গতি নয়, এ যেন আমাদের মনের গতি, পাহাড়ি বাঁকের ঝুঁকি আর এক কেয়ার ফ্রি ফিলোসফি। এখানেই কিশোর কুমার আলাদা। একই মানুষ যখন জিন্দেগি কা সফর গাইছেন তখন একাকিত্বের অন্ধকার যেন ফুটে উঠছে স্ক্রিনে। আবার জিন্দেগি এক সফর এই গানটা যখন গাইছেন তখন মনে হচ্ছে যেন দুঃখকে হেলমেট পরিয়ে বাইকে বসিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই যে লাইফ ইজ ক্রেজি, এই অ্যাটিটিউডটা কিশোর কুমারের সুরের ডিএনএ। চলুন না সেই কথা ভেবেই তার কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে এবার জীবনের হাইওয়েতে একটু উড়ে যাই। হিসেব নিকেশ অভিমান না পাওয়া সব কিছু কিছুক্ষণের জন্যে দূরে সরিয়ে রেখে শুধু বেঁচে থাকার আনন্দটাকে একটু অনুভব করি। কারণ দিনের শেষে এত হাসি, এত কান্না, এত গল্প, এত পথ চলা মিলেই তো জীবন। যাক না যেদিকে যেতে চায় প্রাণ।

মুকুল দত্তকে একবার নাকি কার্যত গীতিকার বন্দি বানিয়েছিলেন কিশোর কুমার, তবে সেই বন্দিদশার ফলেই জন্ম নিয়েছিল কিছু অমর বাংলা গান। কিশোর কুমারের আদালতে জামিন মিলত গান শেষ হওয়ার পর। মুকুল দত্ত এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কিশোর কুমারের সঙ্গে কাজ করা মানেই নতুন কোনো চমক। একবার কিশোর কুমারের একটি বাংলা আধুনিক গানের জন্য জরুরি ভিত্তিতে কথা দরকার, মুকুল দত্তকে ডেকে পাঠালেন। মুকুলবাবু ভাবলেন, ঠিক আছে, যাব, আলোচনা করব, কথা লিখে তারপর বাড়ি ফিরে আসব। কিন্তু কিশোর কুমারের পরিকল্পনা ছিল আলাদা। মুকুল দত্ত বাড়িতে পৌঁছানোর পর কিশোর কুমার নাকি বললেন, আজ কথা লিখে না দিলে আপনাকে কিন্তু যেতে দেবো না। প্রথমে মুকুলবাবু সেটাকে মজা ভেবেছিলেন, কিন্তু কিছুক্ষণ পর ব্যাপারটা বুঝতে পারলেন, সত্যিই তাকে সারাদিনের জন্য বাড়িতে বসিয়ে রাখা হয়েছে। লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, আড্ডা, গল্প, গান, হারমোনিয়াম সব কিছু নিয়ে সুরের পরীক্ষা সব চলছে, কিন্তু বাইরে যাওয়ার উপায় নেই। কিশোর কুমারের যুক্তি ছিল খুব সোজা, আপনি বাইরে গেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারবেন, অন্য কাজ করবেন, গান আর হবে না, আগে গান তারপর মুক্তি। শেষ পর্যন্ত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মুকুল দত্ত কিন্তু সেই দিনই গান শেষ করেন, এবং সেই গানগুলির মধ্যে অনেকগুলোই বাংলা আধুনিক গানের সম্পদ হয়ে যায় পরবর্তীকালে। আসুন শুনে নিই পরপর দুটি গান, যেখানে নদী গিয়ে মিশেছে সাগরে, আর সেই সুযোগে ফাঁক পেয়েই পাখি উড়ে গেছে কোনো এক আকাশে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

যদি কেউ প্রশ্ন করেন কিশোর কুমার প্লেব্যাক সিঙ্গার হিসেবে বেটার নাকি অ্যাক্টর হিসেবে, আমি বলবো এই প্রশ্নটাই অসম্পূর্ণ, কারণ তার গায়কির ভিতরেই অভিনয় ছিল আর অভিনয়ের ভেতরেই গান। চারটে বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন, লুকোচুরি, মধ্যরাতের তারা, একটুকু ছোঁয়া লাগে, দুষ্ট প্রজাপতি। আবার ওদিকে 1968 বড়সান ছবিতে কিশোর কুমার একেবারে অন্য মাত্রায় পৌঁছে যান সিঙ্গার এবং অ্যাক্টর হিসেবে। মেরে সামনে ওয়ালি খিড়কি মে এই গানটিতে ছিল সরলতা, হ্যাঁ প্রেমের গান, কিশোর কুমার ডেলিভারিতে ছিল এক অদ্ভুত নাটকীয়তা। তিনি যেন বোঝেন, জানেন প্রেমে পড়া মানুষ একটু বোকা হয়, একটু নাটুকে হয় আর নিজেই নিজের দর্শক হয়ে যায়। আর পরসান ছবির লেজেন্ডারি দিক ছিল তার কমেডি টাইমিং, তার ওপর উল্টো দিকে ছিলেন স্বয়ং মান্না দে। কিশোর কুমার যেখানে শুধু কৌতুক করছেন না, তিনি মিউজিক্যাল কমেডি করছেন, রাদার তার গ্রামার তৈরি করছেন, শব্দ বিরতি, মুখের এক্সপ্রেশন, চোখের ভাষা, ছটপটানি সব একসঙ্গে চলেছে। এক জানলা থেকে আরেক জানলায় প্রেমের চিঠি উড়ে যাচ্ছে আর সেই চিঠিতে স্ট্যাম্প হিসেবে লেগে থাকছে কিশোর কুমারের কণ্ঠস্বর। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই মানুষটাই আবার কখনো কখনো এমন এমন গান গেয়ে উঠেছেন, এমন কিছু গান যেখানে হাসির আড়াল সরিয়ে দেখা যায় গভীর আত্মকথন। যে মানুষ সবাইকে আনন্দ দিয়েছেন, তিনি মাঝে মধ্যে নিজেকেই প্রশ্ন করেছেন, স্মৃতি কি সত্যিই টিকে থাকে, মানুষ কি সত্যিই কাউকে মনে রাখে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু রাজনীতি থেকে সিনেমা ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয় হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায় ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা .com বাঙালির গান বাঙালির প্রাণ কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়

0: 70-80 দশকে অমিতাভ বচ্চনের অ্যাংরি ইয়াং ম্যান ইমেজ যখন পর্দায় বিস্ফোরণ ঘটাচ্ছিল, তেমনই তার গানগুলোর ভেতরেও পাওয়া যাচ্ছিল এক আলাদা বডি ল্যাঙ্গুয়েজ। তৈরি করেছিলেন কিশোর কুমার। এখানে একটা মজার ব্যাপার, কিশোর কুমার যখন রাজেশ খান্নার জন্য গান গাইছেন, তখন তার গলায় থাকছে ভেলভেটি রোম্যান্স। আবার অমিতাভ বচ্চনের জন্য প্লেব্যাক সিঙ্গিং যখন করছেন, তখন আসছে ব্যারিটোনের ভার, একটু সোয়্যাগ, একটু সার্কাইজম, একটু স্ট্রিট স্মার্ট অ্যাটিটিউড। এই মোল্ড চেঞ্জিং ক্ষমতাই তাকে অসাধারণ করেছে, করে তুলেছে তাকে আমাদের কিশোর কুমার, চিরকিশোর। ভাবুন, এমন একটা গান যেখানে নায়ক আসলে মজা করছেন কিন্তু মিউজিক্যাল স্ট্রাকচার মোটেই হালকা নয়। কিশোর কুমার সেখানে লাইন ধরে ধরে ক্যারেক্টার বিল্ড করছেন, কখনো গুরুগম্ভীর, কখনো পরিহাস, কখনো ফুল থ্রোটেড পারফরমেন্স। এটাই কিশোর কুমারের ম্যাজিক। সত্যি বলতে কি, কিশোর কুমার কখনো গান গাইতেন না, শুধু গান গাইতেন না, গান অভিনয় করতেন, তার গানকে অভিনয় করাতেন, আর সেই অভিনয়ের আনন্দই আজও এতটুকু পূরণ হয়নি। চলুন তাহলে একটু দুষ্টুমি, একটু মজার ছলে জীবনের কথাই শোনা যাক, কারণ সব সিংহ জঙ্গলে থাকে না, কেউ কেউ থাকে সঙ্গীত জগতে আমাদের মাথার মুকুট হয়ে।
1: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: হিন্দি গানের আকাশে তিনি সূর্য, কিন্তু বাংলা গানের উঠোনেও কিশোর কুমার আমাদের একেবারে নিজের মানুষ। আর যদি উত্তম কুমার ও কিশোর কুমারের প্রসঙ্গ বা কথা তুলি, তাহলে বলতেই হয় বাংলা সিনেমার ইতিহাসে এক জাদুকরী যুগলবন্দী। একজন পর্দায় আবেগ ফুটিয়ে তুলতেন চোখের ভাষায়, আর অন্যজন সেই আবেগকে প্রাণ দিতেন কণ্ঠের জাদুতে। দুজনেই ছিলেন অগাধ জনপ্রিয়তার অধিকারী, কিন্তু শুধুই পেশাগত সম্পর্ক নয়, তাদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব, অফুরন্ত ঠাট্টা তামা, আর ছিল নিখাদ শ্রদ্ধাবোধ। আড্ডায় কিশোর কুমার নাকি অনেকবার দারুণ দক্ষতায় উত্তম কুমারের কথা বলার ভঙ্গি নকল করতেন, উপস্থিত সবাই হাসতে হাসতে লুটোপুটি খেতেন। সবচেয়ে মজার ব্যাপার, মহানায়ক নিজেও সেই অনুকরণ ভীষণভাবে উপভোগ করতেন। এক আচ্চা ছবি নয়, সাবরমতী, রাজকুমারী, অমানুষ, আনন্দ আশ্রম, বন্দি, নিশান এবং মহানায়কের অভিনীত শেষ ছবি অগবধূ সুন্দরী, একের পর এক ছবিতে উত্তম কুমারের জন্য প্লেব্যাক সিঙ্গিং করেন কিশোর কুমার। শোনা যায় একবার মজা করে উত্তম কুমার বলেছিলেন, আমি শুধু অভিনয়ই করব, বাকিটা কিশোর সামলে নেবে। বাক্যটি হয়তো রসিকতা করে বলা, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে তাদের পারস্পরিক আস্থা এবং শিল্পী সত্তার অদ্ভুত মেলবন্ধন। চলুন এবার ফিরে যাওয়া যাক সেই সোনালি সময়, যখন মহানায়কের মুখে আমরা শুনতে পাই কিশোর কুমারের কণ্ঠ, যা মিলেমিশে একাকার করে বদলে দিয়েছিল তখনকার বাংলা গানের পৃথিবী। দেখি না পৃথিবীটা ঠিক কতটা বদলেছিল তখন।

কিশোর কুমারকে আমরা যতই হাসি খুশি এক্সেন্ট্রিক বলি না কেন, তার ভিতরে কোথাও যেন বাসা বেঁধেছিল এক গভীর একাকিত্ব। অনেক মহান শিল্পীর মতোই তার হাসির আড়ালে লুকিয়ে থাকতো না বলা কিছু গল্প। কই হামদাম না রাহা শুনলে মনে হয় তিনি শুধু গান গাইছেন না, নিজের মনের দরজাটাই খুলে দিচ্ছেন। আশ্চর্যের বিষয়ে, গানটির শিকড় রয়েছে তার জীবনের অনেক পুরনো স্মৃতিতে, কিন্তু কিশোর কুমারের কণ্ঠে সেটি হয়ে উঠেছিল একান্ত ব্যক্তিগত নিঃসঙ্গতার দলিল। কিশোর কুমারের বিষাদের গান কখনো চিৎকার করে না, ধীরে ধীরে হৃদয়ের ভেতরে ঢুকে পড়ে, যেন গভীর রাতে কেউ নিঃশব্দে জানলার পাশে বসে আছে আর নিজেই নিজের সঙ্গে কথা বলছে। হাসি শিল্পী যখন দুঃখ গায়, তখন সেই দুঃখ আর অভিনয় থাকে না, সেটা হয়ে ওঠে এক স্বীকারোক্তি। চলুন এবার আমরা প্রবেশ করি সেই নীরব ঘরে, যেখানে আলো কম, স্মৃতি অনেক বেশি, আর যেখানে কিশোর কুমার তার মনের সবচেয়ে নিঃসঙ্গ কথাগুলো সুরে বুনছেন, উচ্চারণ করছেন।

আজকের আড্ডার একদম শেষ প্রান্তে এসে কিশোর কুমারের জীবনের এমন এক অধ্যায়ে আমরা পৌঁছই যেখানে শিল্পীর স্বাধীনতা আর ক্ষমতার সংঘাত দাঁড়িয়ে যায়। জানেন তো, কিশোর কুমার নিজেকে নিয়েও ভীষণ মজা করতেন, গানেও সেই ছাপ আছে। ডাকে লোকে আমাকে ক্লাউন, গানটি শুনলে মনে হয় তিনি যেন নিজের জীবনের গল্পই বলছেন। সবাই হাসছে, সবাই আনন্দ পাচ্ছে, অথচ ক্লাউনের মনের ভেতরে যে অ্যাকচুয়ালি কী লুকিয়ে আছে তার খোঁজ কিন্তু কারোর নেই। কিশোর কুমারের কাছের অনেকেই বলতেন আড্ডার প্রাণকেন্দ্র ছিলেন তিনি, আর সেই প্রাণকেন্দ্র হয়ে থাকা মানুষটা কখনো কখনো হঠাৎ চুপ করে যেতেন, সেই নীরবতার মধ্যেই যেন জন্ম দিত কই হামদাম না রাহা, দুঃখী মন আমার নয়ন সরসী কেন ভরেছে জলে। আর জীবনের শেষ অধ্যায় ভরে গেছিল আরও অনেক অনুভূতি নিয়ে। 13 অক্টোবর 1987 তিনি আমাদের ছেড়ে চলে যান। একাধিক সূত্রে জানা যায় শেষ রেকর্ডেড গান হিসেবে ফিল্ম ওয়াক্ত কি আওয়াজে বাপিলাহির এই কম্পিটিশনে গুরু গুরু আজাও গুরু এই গানটি আশা ভোসলের সঙ্গে ডুয়েটে গেয়েছিলেন। আর ডেস্টিনি কি অদ্ভুত খেলা, 13 অক্টোবর যেদিন তিনি চলে গেলেন সেদিন ছিল তার বড় দাদা অশোক কুমারের জন্মদিন। যেন পরিবার, শিল্প, জীবন, মৃত্যু সব এক অদৃশ্য সার্কেলে এসে দাঁড়িয়েছে, তবুও কিশোর কুমারের জন্য বিদায় শব্দটা ঠিক মানায় না। তিনি চলে যাননি, কভি অলবিদা না কেহনা, মেরে গীত ইয়াদ রাখনা, শুধু রেডিও ফ্রিকোয়েন্সি বদলেছেন। আজও কেউ যখন কোথাও প্রেমে পড়ছে বাজছে সেই কিশোর কুমার, কেউ একা হচ্ছে বাজছে কিশোর কুমার, কেউ বাইকে চেপে জীবনের দিকে হেসে ছুটছে বাজছে কিশোর কুমার। তাই চিরকিশোর শিল্পীকে জন্মদিনের প্রণাম জানিয়ে, শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজকের মতন আড্ডা জাংশন শেষ করব আমি শুভায়ন এমন একটি গানে যেখানে তিনি নিজেই যেন বলে গেছেন, গান মনে রেখো, মানুষটাকে না রাখলেও ক্ষতি নেই, কিন্তু আমরা জানি মানুষটাকেও ভুলতে আমরা কখনোই পারব না। আমি শুভায়ন রেডিও বাংলা .com এর পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সঙ্গে থাকুন, গান শুনুন, আর মনে রাখুন কিছু কণ্ঠস্বরের বয়স পারে না, তারা থেকে যায় চিরকিশোর হয়ে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ছোটবেলায় আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে তাজমহল মনে করতাম। তার কারণ, তাজমহল ছবিতে দেখেছি আর ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়েছি, স্বচক্ষে দেখে মনে হয়েছিল যে এটাই তাজমহল। যদিও আমার ছোটবেলার ভুল অনেকেই ছোটবেলায় করে থাকেন। তার কারণটা কি জানেন? তার কারণটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং তাজমহলের যে কনস্ট্রাকশন স্টাইল, তার মধ্যে অনেক মিল রয়েছে। ইনফ্যাক্ট, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে তাজমহলের মতো করেই বানানোর চেষ্টা করা হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। যেমন ধরুন, তার সেন্ট্রাল যে গম্বুজটি, সেন্ট্রাল ডোম, সেটি হুবহু তাজমহলের অবিকল নকল বলা যেতে পারে। এবং শুধুমাত্র তাই নয়, যে মারাকানা মার্বেলস দিয়ে তাজমহল তৈরি হয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালকেও ঠিক সেম মারাকানা মার্বেল দিয়েই তৈরি করা হয়েছে। কাজেই ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং তাজমহলের মধ্যে এই রিজেম্বলেন্স কিন্তু সত্যি এক কথায় অনবদ্য। তো রেডিও বাংলা নেট ডট কমে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে আমাদের আড্ডা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে ঠিক কি রয়েছে, মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ঠিক কি রয়েছে, সেই কথা বলতে গেলে কিন্তু অনেক কথা বলতে হয়। প্রথমেই বলতে হয় গ্যালারির কথা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে 25টি গ্যালারি রয়েছে। তার মধ্যে রয়েছে আর্মস গ্যালারি, আর্মার গ্যালারি, পোর্ট্রেট গ্যালারি, স্কাল্পচার গ্যালারি, আর্ট গ্যালারি ইত্যাদি বিভিন্ন। সেন্ট্রাল হল রয়েছে, তারই সঙ্গে রয়েছে মিউজিয়াম। যেই মিউজিয়ামে বিভিন্ন দুষ্প্রাপ্য জিনিস তো আছেই, তার সঙ্গে কয়েন্স কালেকশনের একটি মিউজিয়াম রয়েছে, যেখানে গেলে একদম চোখ ছানাপড়া হয়ে যাওয়ার জোগাড়, বুঝলেন তো। রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে, জারি আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে। তো সেটা নিয়েই আরও অনেক কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হওয়ার আগে ওই জায়গায় ঠিক কী ছিল বলুন তো? আমরা মনে করি যে ওই জায়গায় একটি ফাঁকা মাঠ ছিল যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছে, তাই তো? কিন্তু আগে না, সেখানে অন্য একটি জিনিস ছিল। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়াল এখন যে জায়গায় অবস্থিত সেই জায়গায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের আগে ছিল প্রেসিডেন্সি জেল। আগে হ্যাঁ, প্রেসিডেন্সি জেলের প্রথম ঠিকানা ছিল এখন যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়েছে ঠিক সেখানেই। সেটি তারপর ডেমোলিশ করে, অর্থাৎ প্রেসিডেন্সি জেল ডেমোলিশ করে নিয়ে যাওয়া হয় আলিপুরে, এবং তারপরে সেই জায়গায় তৈরি হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এরকম আরও অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে। তার মধ্যে কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করার জন্য যে বিপুল অঙ্কের টাকা খরচ হয়েছিল তার সিংহভাগ ব্যয় করেছিলেন কারা? এই প্রশ্নটা করলে অনেকেই হয়তো বলবেন যে তৎকালীন ব্রিটিশ সরকার, কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি যখন ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হচ্ছে তখন ব্রিটিশ সরকার ভারতীয়দের থেকে কিছু ডোনেশন চেয়েছিলেন এবং তৎকালীন ভারতীয়রা মুক্ত হস্তে দান করেছিলেন সেই কজের জন্য, এবং আলটিমেটলি সেই টাকা থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করার জন্য সিংহভাগ খরচ উঠে আসে এবং যতটুকু টাকা বাকি থাকে ততটুকু দিয়েছিলেন ব্রিটিশ সরকার, এবং এই দুই অঙ্কের যোগ ফলেই তৈরি হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করছি বেশ কিছু কথা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ঘিরে থাকা কাহিনী, গল্প এবং ঘটনা নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে কিন্তু একটা রহস্য দানা বেঁধে আছে, যার সমাধান এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। ব্যাপারটা হচ্ছে একটা লেখা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি গায়ে লেখার আছে বড় বড় করে VRI। এর অর্থ ঠিক কি এখনো পর্যন্ত এটি উদ্ধার করা সম্ভব হয়নি, যদিও অনেকেই মনে করেন যে এটি আসলে একটি অ্যাব্রিভিয়েশন, যার অর্থাৎ মানে যেটি অ্যাকচুয়ালি বলে ভি ফর ভিক্টোরিয়া, আর ফর রেজিনা, আর আই ফর ইম্পারেট্রিক্স, অর্থাৎ ভিক্টোরিয়া দ্য কুইন অ্যান্ড এম্প্রেস। যদিও এখনো পর্যন্ত এটি পরিষ্কার করে বা স্পষ্ট করে ক্লিয়ারলি বলা সম্ভব হয়নি প্রমাণ দিয়ে যে এটাই বলা হয়েছে, কাজেই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এই রহস্য কিন্তু এখনও দানা বেঁধে রয়েছে এবং ভবিষ্যতেও দানা বেঁধে থাকবে বলে আমার মনে হয়। তো রেডিও বাংলানেট.কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যেগুলো কিনা আমরা অনেকেই ঠিকঠাক জানি না। তো কেমন লাগলো বলুন তো এই কথাগুলো জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধুমাত্র কলকাতা তথা ভারতবর্ষ নয়, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামী দু ঘন্টা আমাদের এই শনিবারের আড্ডার আসর কিন্তু জমে উঠতে চলেছে কলকাতার তথা বিশ্বের অন্যতম ল্যান্ডমার্ক ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এত গল্প, এত কাহিনী, এত ঘটনা আছে যেগুলো কিনা অনেকেই আমরা ঠিকঠাক জানি না, কিন্তু সেই সমস্ত কথা কিন্তু সত্যি প্রচণ্ড ইন্টারেস্টিং। কাজেই আজকে আমাদের শনিবারের আড্ডার আসরে, হারানো সুরের আসর, জমে থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এবং তাকে ঘিরে থাকা গল্প, ঘটনা এবং তথ্যকে নিয়ে। কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

মধ্যে লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের আর্কিটেকচারের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন এখানে একটা অনন্য ব্যাপার আছে। কি সেই অনন্য ব্যাপার বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে স্ট্রাকচারটা সেটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তার মধ্যে দুটো ঘরানার মিল রয়েছে, একটা হচ্ছে ইউরোপিয়ান আর্কিটেকচারাল স্টাইল এবং আরেকটি হচ্ছে মুঘল এম্পায়ারদের যে আর্কিটেকচারের স্টাইল ছিল সেটা, এই দুটো একসঙ্গে মিলেমিশে তৈরি হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এবং এই স্ট্রাকচারেরকে বলে ইন্দো স্যারাসেনিক আর্কিটেকচারাল স্ট্রাকচার, আর এটার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এরকম অনেক গল্প, অনেক কাহিনী, অনেক ঘটনা আছে যেগুলো আমি শেয়ার করছি আজকে আপনার সঙ্গে আমাদের হারানো সুরের আড্ডার আসরে, আর সেটাই শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprise, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ কবে থেকে শুরু হয় জানেন? 1906 খ্রিস্টাব্দ। এবং এর শিলান্যাস কে করেছিলেন সেটাও কি জানেন? বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে কলকাতার বুকে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল অবশ্যই গোটা ভারতবর্ষ তো বটেই, গোটা পৃথিবীর কাছে অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণের কেন্দ্রবিন্দু। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল শুরু হয়েছিল কাজ 1906 খ্রিস্টাব্দে এবং এর শিলান্যাস করেছিলেন তৎকালীন প্রিন্স অফ ওয়েলস। এবং তারপরেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ জোর কদমে শুরু হয়ে যায়। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে এরকম আরও অনেক কথা, অনেক কাহিনী, গল্প আছে যেগুলো ওয়েট করবে আপনার জন্য একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.